আকাশবাণী শিলিগুড়ি, আজ শকাব্দ 15ই শ্রাবণ 1948, বঙ্গাব্দ 20ই শ্রাবণ 1433 এবং খ্রিস্টাব্দ 6ই অগস্ট 2026। ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হচ্ছে আজকের অধিবেশন।

এতক্ষণ শুনলেন বন্দনা, শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরী। এখন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস কৃষক বন্ধুদের জন্য। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকের আবহাওয়ার পূর্বাভাস এ বলা হচ্ছে, আজ জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার এক দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলির এক দুটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা আছে। বায়ুর গতিবেগ থাকবে 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টা। এবারে আসি কৃষি পরামর্শে। এখন আমরা জানি এই সময় শাক জাতীয় সবজির ক্ষেত্রে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাত চলছে, তাই জল জমে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে পরামর্শ দেওয়া হচ্ছে, যদি ফসল পরিণত হয়ে গিয়ে থাকে তাহলে পরিণত ফসল সঠিক জায়গায়, শুকনো জায়গায় বিশেষ করে মজুত করতে হবে। বৃষ্টির থেকে গোড়া ডুবে গিয়ে ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেই

মাটি দিয়ে ভালো করে গোড়ার জায়গাগুলো উঁচু করে রাখতে হবে। এবারে আসি আমরা প্রাণী চাষের ক্ষেত্রে যে পরামর্শ রয়েছে সেই বিষয়ে। মাছ চাষের ক্ষেত্রে এখন মাছের আলসার রোগ দেখার সম্ভাবনা থাকে, এই সময় এই রোগকে প্রতিকার করার জন্য চুন 15 কেজি, হলুদ গুঁড়ো 1.5 কেজি একসাথে মিশিয়ে প্রতি বিঘাতে ছেটাতে হবে। এরপর 7 দিন মতন পরে বিঘা প্রতি 250 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হবে। 15 দিন বাদে পুনরায় একই পদ্ধতি প্রয়োগ করতে হবে, অথবা সুক্রিনা WS 500 মিলি প্রতি বিঘা হিসেবে প্রয়োগ করতে হবে। তাহলে পরে মাছের আলসার রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এই ছিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বর্ষাকালে পানের বরজের পরিচর্যা নিয়ে কিছু কথা। আজ শুনবেন এর দ্বিতীয় ও শেষ পর্ব। বলছেন অধ্যাপক ডক্টর পার্থসারথি মেদ্দা, বিভাগীয় প্রধান, আবাদি ফসল বিভাগ, উদ্যানবিদ্যা অনুষদ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
1: বর্ষাকালে পানের বরজের লতা পচার যে অংশটা দেখা যায়, লতা পচার অংশটা দেখবেন যে ওই জায়গাটায় ছোট ছোট ছোট ছোট সর্ষের দানার মতো কিছু দানা দেখা যায়। এটাও একটি ছত্রাক ঘটিত রোগ, এবং এই ছত্রাক ঘটিত রোগটা এবং সাদা রঙের ছত্রাকের মাইসেলিয়া ওই লতার ওপর দেখা যায়। তখন ওই অংশ থেকে সমস্ত লতাকে একদম পরিষ্কার করে নিয়ে ওই জায়গাতে কিন্তু কপার অক্সিক্লোরাইড বা বর্ধ মিক্সচার আমরা তৈরি করে নিতে পারি, অথবা কপার অক্সিক্লোরাইড বাজারে কিনতে পাওয়া যায়। সেই কপার অক্সিক্লোরাইডের দ্রবণ তৈরি করে সেই দ্রবণটাকে ভালোভাবে ওই জায়গাটায় সম্পূর্ণভাবে ভিজিয়ে নিতে হবে, যাতে করে ওখানে কোনো রকম রোগের জীবাণু না থেকে যায়। আর হচ্ছে যখন আমরা আরেকটা জিনিস, কিছু কিছু চাষিরা এখন এই মুহূর্তে রাসায়নিক সারও প্রয়োগ করে থাকেন, কিন্তু এই সময় বর্ষা যখন অতিবৃষ্টি যখন চলবে তখন কিন্তু আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন নাইট্রোজেন ঘটিত সার কম মাত্রায় প্রয়োগ করি। আর যদি বা আমরা সার প্রয়োগ করি সর্ষে খোল হিসাবে বা বাদাম খোল হিসাবে, বাদাম খোল একটা অত্যন্ত ভালো হতে পারে সর্ষে খোলের থেকে, কিন্তু যদি সর্ষে খোল বা বাদাম খোল যেটাই প্রয়োগ করি এটা কিন্তু বারে বারে দিন, কিন্তু কম পরিমাণে দিন, যাতে একেবারে না হয়ে যায়। কারণ একেবারে প্রয়োগ করলেই গাছ হঠাৎ করে সবুজ বেশি হয়ে যাবে এবং সেখানে রোগ পোকার আক্রমণের প্রাদুর্ভাব অনেক বেশি পরিমাণে দেখা যাবে। ধরে নিতে পারেন যে এই সময় যেমন ফলনটাও বেশি, এই সময় দামও কম, সেই জন্য বারে বারে প্রত্যেকটা হাটে ফসল তুলুন, যাতে ওই যে পাতাগুলো থেকে যাচ্ছে সেই পাতায় যেন কোনো রকমভাবে হঠাৎ করে নতুন করে রোগের প্রাদুর্ভাব না দেখা যায়। অর্থাৎ যে পাতাগুলো ম্যাচিওর হচ্ছে সেই পাতাগুলোকে সঙ্গে সঙ্গে বাজারজাত করে সঙ্গে সঙ্গে বাজারে তুলে দিন।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
2: শুনলেন চাষবাসের টুকিটাকি, এখন শুনবেন আরোগ্য।
3: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আজকের আরোগ্য অনুষ্ঠানে আমরা ছুলি বিষয়ে শুনব। এটি লিখেছেন ডাক্তার সুকুমার ঘোষ। গ্রীষ্মের গরমের আবহাওয়া ও বর্ষার আবহাওয়ায় চামড়ার রোগের প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায়। এই ঋতুতে ছত্রাকজনিত চামড়ার রোগ বেশি হয়, কারণ শরীরের ঘাম ও আবহাওয়ায় জলীয় অবস্থা ছত্রাকের বংশবৃদ্ধি বিস্তারে বিশেষ সাহায্য করে। চামড়ার ছত্রাকজনিত রোগগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে

0: ছুলি, ছুলি, দাঁত ও হাজা, এগুলো আমাদের দেশে খুব পরিচিত। এই তিনটি রোগেরই কারণ ছত্রাক। সাধারণ লোকেরা চামড়ার যে রোগটিতে সবথেকে বেশি নিজেরাই বুঝে থাকেন সেটা হলো ছুলি। ছুলির ছত্রাকটা আমাদের চামড়ার স্বাভাবিক বসবাসকারী জীবাণু ও ছত্রাকের দলভুক্ত ও সাধারণত কোনো রোগ সৃষ্টি করে না, কিন্তু যখন বংশবৃদ্ধি হওয়ার অনুকূল অবস্থার সৃষ্টি হয় তখন ছত্রাকটির অতিরিক্ত বংশবৃদ্ধি ঘটে এবং ছুলি রোগের আত্মপ্রকাশ ঘটে থাকে। এই রোগ সৃষ্টি করা ছত্রাকটি চামড়ার একদম ওপরের স্তরে সীমাবদ্ধ থাকে। অণুবীক্ষণ যন্ত্রে এই ছত্রাক দেখতে ছোট ছোট রডের মতো। কস্টিক পটাশ লোশনে এবং গবেষণাগারে কালচার খুব কষ্ট সাপেক্ষ। এই ছত্রাকটির নাম পিটারি কারণ দেখা গেছে বেশ কিছু লোক এই রোগে বেশি আক্রান্ত হন, সম্ভবত তাদের চামড়ার লিপিড ও সেভোরিয়াজনিত শারীরবৃত্তিক অবস্থা এর জন্য দায়ী। যাদের শরীর মেদবহুল তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। যারা নিজেদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না তাদের এই রোগ বেশি হয়। প্রসূতি মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হতে পারেন। ছুলির দাগগুলি সাধারণত ছোট ছোট হালকা সাদা রঙের হয়, কালচে বা হলদে রঙেরও হতে পারে। এই দাগগুলো লম্বাটে বা যে কোনো আকারের হতে পারে, গোল বা অন্য কোনো রকম আকারের। দাগগুলোতে সূক্ষ্ম আঁশ দেখা যায়, আঁশগুলো অনেক সময় ভালোভাবে বোঝা যায় না, কিছু দিয়ে ঘষলে সূক্ষ্ম আঁশগুলো বুঝতে পারা যায়। অনেক ক্ষেত্রে ছোট দাগগুলো মিশে বড় আকারের একটা দাগ তৈরি করে। এই দাগগুলো সাধারণত সামনের বুকে, পিঠে, গলায়, মুখে বা ঊর্ধ্ববাহু, নিম্নবাহু, হাত প্রভৃতি এই সমস্ত জায়গাতে দেখা যায়। এগুলো শরীরের দুদিকে অসমানভাবে থাকে। স্নানের পর দাগগুলো আরও স্পষ্টভাবে বোঝা যায়। সাধারণত চুলকানি বা অন্য কোনো উপসর্গ থাকে না। দৃষ্টিকটু হওয়ার জন্যে রোগীরা সাধারণত চিকিৎসকের কাছে আসেন। এই দাগগুলোর সঙ্গে সেবরিয়া, সেতি, এলবা প্রভৃতি আরও কিছু চর্মরোগের সাদৃশ্য আছে। সুতরাং ছুলি হয়েছে ধরে নিয়ে নিজেই রোগ নির্ণয় করে চিকিৎসা না করে বসে থাকা উচিত না। ছত্রাকজনিত চর্মরোগের বহু কার্যকরী ওষুধ আছে, লাগালে বা খেলে সেরে যায়, যেমন সেলেনিয়াস, সালফাইড, ক্লোটিমাজল, হাইপোলোশন ইত্যাদি। তবে ছত্রাক নির্মূল হয়ে গেলেও দাগগুলো যেতে বেশ কিছুদিন সময় লাগে। স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা, ঘামে ভেজা জামা বেশিক্ষণ না পরে থাকা, জামা কাপড় প্রভৃতি রোজ কাচা প্রভৃতি করলে এই রোগকে দূরে রাখা যায়। তাছাড়া এই রোগ কিন্তু একদমই ছোঁয়াচে নয়।
1: শুনলেন আরোগ্য, এখন শুনবেন ভাওয়াইয়া সঙ্গীত, শিল্পী ম্যাকলম আলী।

শুনলেন ভাওয়াইয়া সঙ্গীত, শিল্পী ম্যাকলেম আলী। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

ঠোঁটে, আজ শ্রাবণের আমন্ত্রণে দোয়ার খাতে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধো যায় যায় বুঝি আজ ঠোঁটে, আজ শ্রাবণের আমন্ত্রণে।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, এখন প্রত্যুষা।
1: সুপ্রভাত, আজ 6ই আগস্ট, হিরোশিমা দিবস, মানব ইতিহাসের বর্বর হত্যাযজ্ঞের দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালের এই দিনে জাপানের হিরোশিমা শহরে প্রথম পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। লিটল বয় নামে ওই পারমাণবিক বোমা বিস্ফোরণে নিহত হয় কমপক্ষে 1,40,000 মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের নির্দেশে হিরোশিমায় স্থানীয় সময় সকাল 8:15 ফেলা হয় ইতিহাসের প্রথম পরমাণু বোমা। তখনও ঘুমের আচ্ছন্নতা পুরোপুরি কাটেনি হিরোশিমাবাসীর, কর্মতৎপরতাও তেমন ছিল না নগরীর পথে ঘাটে। হঠাৎ মৃত্যু দূতের মতো হিরোশিমার আকাশে উড়ে আসতে শুরু করে মার্কিন 7 বোমারু বিমানের একটি বহর। B-29 বোমারু বিমানের একটি ছিল এনোলাগে। ওই বিমান থেকে পাইলট মেজর ফেরেবি হিরোশিমা শহরে ফেলেন লিটল বয় খ্যাত পারমাণবিক বোমা, যা মাটির প্রায় 500 মিটার উঁচুতে বিস্ফোরিত হয়। ঘুমের মধ্যেই মারা যায় নারী, শিশু, বৃদ্ধ, যুবা। আজ হিরোশিমা দিবস।

আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ও আমার দেশের মাটি। বিষয়টিকে নিয়ে আজ আমরা সবার প্রথমে চলে যাব জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির আমগুড়ি বাজারে। লিখছেন সেখান থেকে ধীরেন হাজরা। হে শুভাকাঙ্ক্ষী প্রত্যুষা, ও আমার দেশের মাটি, দেশ ও মাটি আমার মায়ের সমান। দেশকে শ্রদ্ধা করি সহস্র পদ্মের মালা দিয়ে। মাটি আমার মা, তাকে পূজা করি মনির কমল পুষ্পের মালায়। দেশ মাতৃকার উপাসনায় আমার ভক্তির উদয় হয়। মাটির স্নেহতায় আকুল কণ্ঠে প্রার্থনা করি ও আমার দেশের মাটি। দেশ মাটিকে আরাধনা করতে যে মন্ত্র দান করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, তা দেশবাসীর প্রাণে চৈতন্যের উৎকর্ষতায় বলেন বন্দে মাতরম। দেশবন্দনা আমাদের ভ্রাতৃত্ব বোধের শিক্ষা দেয়। শতদল পদ্মের গন্ধরসে দেশ মাটি জাগরিত হয়। জাতীয়তাবাদের চেতনা চারিদিকে আলোর মতো প্রকাশ পায়। ও আমার দেশের মাটি, আমাদের দেশ মাটি যখন পরাধীন ছিল তখন জনভারের চাইতে জনরোষের কান্না চারিদিকে। কবি অতুল প্রসাদ সেন বলেন, মোরা 33 কোটি ভারতবাসী, কভু নহি ক্ষীণ, হতে পারে দিন তবু নহি মোরা হীন। তখন আমাদের দেশ মাটির সন্তানের আত্মত্যাগের বিনিময়ে 1947 সালের 15ই আগস্ট ভারতের দেশ মাটি স্বাধীন হয়। আজ ভারতের মাটিতে 140 কোটি ভারতবাসী। ভারত স্বাধীন গণতান্ত্রিক দেশ, কৃষি পণ্যের দেশ, বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, আর অপরদিকে শিল্পপতি মানুষ, শিল্পের স্তম্ভ। এই হল আমাদের দেশের মাটি। এই দেশের মাটির এক প্রান্তে শিল্পজাত দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া, ক্রেতার হাত পুড়ে যায়। অপর প্রান্তে কৃষিজাত দ্রব্যের মূল্য হ্রাস, কৃষক শ্রেণীর মাথায় হাত। তবুও আমরা দেশ মাতৃকার বন্দনা করি আর মা মাটির সাধনার গীত গাই, মোরা ভাই ভাই। শুভেচ্ছান্তে ধীরেন হাজরা, আমগুড়ি বাজার, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন কেকা চৌধুরী হরিপাল হুগলি থেকে। প্রিয় প্রত্যুষা, দেশ আমার মা, তাই দেশকে ভালোবাসা শ্রদ্ধা করা আমার নৈতিক কর্তব্য। শুধু কর্তব্য পালন নয়, আসলে দেশপ্রেম হলো মানুষের এক জন্মগত অনুভূতি। এই দেশের মাটি, জল, আকাশ, বাতাস, পাহাড়, সমুদ্র, নদী, এই দেশবাসী সবাই আমার আত্মার আত্মীয়। জন্মদাত্রী মা যেমন তাঁর বুকের সুধা পান করিয়ে ছোট থেকে বড় করে তোলেন, ঠিক তেমনি এই দেশের মাটি আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান ও বেঁচে থাকার শ্বাস যোগান দেয়। এই ভূমির সংস্কৃতিতেই গড়ে উঠেছে আমাদের রুচিবোধ ও জীবনচর্চা। তাই তো আমরা প্রত্যেকে দেশের মাটির কাছে, দেশ মায়ের কাছে ঋণী। কিন্তু শুধু মুখে সে কথা বললে তো চলবে না, আমাদেরও প্রত্যেকের দায়িত্ব দেশ মাকে সুস্থ ও সুরক্ষিত রেখে সেই ঋণ শোধ করা। আমার দেশ ও মাতৃকার পরাধীনতা শৃঙ্খল মোচন করতে কত দেশপ্রেমিক ভাই বোন শহীদ হয়েছেন, কত শত স্বাধীনতা সংগ্রামী জীবনের শেষ দিন পর্যন্ত অন্ধকার কারাগারে কাটিয়ে দিয়েছেন তাঁদের অমূল্য জীবন। আমাদের কর্তব্য তাঁদের এই ত্যাগের প্রকৃত মূল্য দেওয়া। তাঁরা চেয়েছিলেন স্বাধীন ভারতবর্ষ, তাঁরা চেয়েছিলেন জাতি, ধর্ম, বর্ণ, নির্লিঙ্গ নির্বিশেষে সবাই আমরা ভারতবাসী এই একাত্মবোধ, চেয়েছিলেন শান্তিতে, শৃঙ্খলায়, শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য আমাদের মনে এক জাতি, এক পতাকা এবং এক প্রাণের অনুভূতি, যার দ্বারা ভারতবর্ষ আবার জগতে সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। কবিগুরুর ভাষায় বলি, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তাই বলে কিছুই কি দিতে পারবো না? আমাদের উচিত সেই মহান দেশপ্রেমিকদের মহান কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে নিজেদের ভিতর দেশপ্রেম জাগ্রত করা, নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে দেশবাসীর কল্যাণ সাধন, নিজের কাজের প্রতি নিষ্ঠা, দেশের সম্পদ রক্ষা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নিজের দেশের ভাষা, ঐতিহাসিক ঐতিহ্যকে সম্মান করা। এভাবে প্রত্যেক নাগরিকের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন চেতনা জাগ্রত হলে আবার আমার দেশ হয়ে উঠবে সকল দেশের রানী। তখনই প্রকৃত অর্থে

দেশের মাটিকে শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হবে। লিখেছেন কেকা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে। এবারে হুগলি থেকে আমরা জলপাইগুড়ি জেলার ক্রান্তিহাটে। লিখছেন পথিক দাশগুপ্ত। সুপ্রিয় প্রত্যুষা, আমি মুক্তিকামী মানুষের অভিন্ন সত্তা, ভারত সন্তান। মায়ের কোলেতে পথের ধুলিতে মিশে আছে মোর আত্মবলিদান। যে মাটির কোলে কেটেছে জীবন সেই তো আমার প্রাণ। এই মা মাটির জন্যই গেয়েছিলাম স্বাধীনতার জয়গান। অন্তরে আমার চিরভাস্বর অখণ্ড ভারতের ছবি, মনে পড়ে সেই সাম্যের গান গেয়েছিলেন বিদ্রোহী কবি। জাতির নামে যারা বজ্জাতি করে পরে ধর্মের বেশ, আজকে তাঁদের মুখোশ খুলতে জাগ্রত প্রাণের স্বদেশ। বন্দে মাতরম মন্ত্রে তুমি মেতেছিলে মা পুণ্যভূমি, কত লক্ষ প্রাণের রক্তে রাঙা স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ তুমি। স্বপ্ন ছিল এক দেশ এক বিধান, এক শিক্ষা এক নিশান, প্রসারিত অন্তরাত্মার বাঁধনে থাকব সর্বধর্মের সন্তান। এবার মা মাটির নির্দেশ মৌলবাদের আঁতুর ঘর সমূলে করব শেষ। বীর সংগ্রামীদের ভাবাদর্শে জেগেছে আবার দেশ, চাই সনাতনী সাংস্কৃতিক ঐতিহ্য ও রাজনৈতিক ঐক্যবল। কঠোর আইনের শাসনে নির্মূল করব দেশদ্রোহীদের দল। জেগে উঠেছে সব রাষ্ট্রবাদী জাতি ধর্ম বর্ণ ভুলে, শান্তি সম্প্রীতি প্রগতি বজায় রাখব অশুভ শক্তি উপড়ে ফেলে। শত্রুর ফনা করব চূর্ণ, একতাই মোদের আসল বল। তোমার আঁচলে মাথা রেখে মাগু থাকব সুখে চিরকাল। তোমার কৌল শীতল আঁচল স্বর্গ থেকেও পুণ্যধাম, মাতৃদুগ্ধ সম অন্যতম মাগো তুমি আত্মা সম অনুপম। কবিগুরুর সুরে বলবো ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। লিখেছেন পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। এবারে আমাদের গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার। সেখান থেকে লিখছেন ডক্টর নিত্যরঞ্জন খাঁ। প্রিয় প্রত্যুষা, 80তম স্বাধীনতা দিবসে এসেও এখনও কানে ভেসে আসে লোমহর্ষক আবেগাপ্লুত অমৃত সঙ্গীত, বন্দে মাতরমের সুরধ্বনি। সম্ভবত আমাদের জানা মাতৃবন্দনায় এটি প্রথম ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, যিনি 1875 সালের 7ই নভেম্বর হুগলির চুঁচুড়ায় বসে দেশ জননীর উদ্দেশ্যে এই গানটি রচনা করেছিলেন। তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। 1882 সালে তিনি গানটিকে তাঁর বিখ্যাত উপন্যাস আনন্দমঠে অন্তর্ভুক্ত করেছিলেন। সঙ্গীতগুরু যদুভট্টকে দিয়ে সুরমূর্ছনায় উদ্ভাসিত করেছিলেন, যা আপামর ভারতবাসীর হৃদয়ে চিরকালের জন্য প্রথিত হয়ে আছে। এই সঙ্গীত দেশমাতৃকার বন্দনায় আজও আমাদের আবেগ মথিত করে তোলে, দেশকে ভালোবেসে মানুষের উপলব্ধির জগৎকে ধন্য করে। মানুষের বুঝতে অসুবিধা হয় না যে দেশ এবং দেশের মাটি কেবল একটি ভৌগোলিক সীমারেখায় আটকে থাকা জড়খণ্ড মাত্র নয়, দেশের মাটি দেশবাসীর হৃদয় পর্যন্ত প্রসারিত। সেই জীবন্ত মায়ের প্রতিমূর্তি হয়ে আজও স্নেহময়ীর আঁচল পাতা রয়েছে আমাদের জন্য। প্রিয়, আরও মনে পড়ে বিবেকানন্দের সেই জ্বালাময়ী বাণী, এসো মানুষ হও। তোমরা কি মানুষকে ভালোবাসো, দেশকে ভালোবাসো? তাহলে এসো, ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। দেশ ও দেশের মাটিকে আপন মায়ের মতো রক্ষা করতে চাই। বারবার ভারতবাসী আত্মবলিদান দিতে প্রস্তুত হয়েছে। ক্ষুদিরা মাতঙ্গিনী দেশবন্ধু নেতাজি বিবেকানন্দের ভারত তাই বারবার বিদেশি শাসনের আঘাত সহ্য করেও কখনো পিছিয়ে আসার কথা ভাবেনি। অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রবীন্দ্র নজরুলের দেশমাতৃকার গানও সেই আঘাতকে সহ্য করে দশকের পর দশক আমাদের প্রেরণা জুগিয়েছে। যে লিখেছেন ডক্টর নিত্যরঞ্জন খাঁ, পশ্চিম মেদিনীপুর।

মেদিনীপুর থেকে। এবারে আমাদের গন্তব্য জলপাইগুড়ি জেলার শিল্প সমিতি পাড়ায়। লিখছেন হিমানী সেনগুপ্ত। প্রিয় প্রত্যুষা, বন্দে মাতরম। ভারত আমার জননী, আমার আমার গর্ব, আমার দেশ। প্রকৃতির ঐশ্বরিক অনুগ্রহে অলঙ্কৃত ভারতভূমিতে বিশ্বময়ী বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আকার ও আয়তন ভেদে ভূপৃষ্ঠের স্থলভাগে গড়ে ওঠা মহাদেশ, দেশগুলির মধ্যে ভারত অন্যতম এক সেরা দেশ। জনসংখ্যা এবং সার্বভৌমত্বের বৈশিষ্ট্যযুক্ত দেশসমূহ সেই জাতির কাছে পরম প্রিয়, ভালোবাসার ধন। কিন্তু জনবিস্ফোরণ ছাড়াও নানান কারণে এক দেশের মানুষ অন্য দেশে গিয়ে জনজীবনকে বিপর্যস্ত করে, ক্ষমতার আস্ফলন দেখিয়ে শোষণে জর্জরিত করতে থাকলে দেশের প্রকৃত অধিবাসীরা আত্মরক্ষা ও শোষণ মুক্তির তাগিদে শুরু করে স্বাধীনতা আন্দোলন, যেমন হয়েছে ভারতের মাটিতে। সেই সময় চিন্তাবিদ মনীষীদের দূরদর্শী চিন্তন, ভাষণ, বাগ্মিতা, লেখনী, গান, কবিতা দেশবাসীর অন্তরে দেশপ্রেমের জোয়ার আনে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছাত্র, যুব সমাজ, বলা যায় সকল স্তরের নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। ঋষি বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টি বন্দে মাতরম মন্ত্রে উদ্বুদ্ধ হল গোটা দেশ। বন্দে মাতরম একটি শব্দমাত্র নয়, এটি স্বপ্ন, সংকল্প, শক্তি, যার স্বর, সুর, রোমাঞ্চ, তরঙ্গে পরিস্ফুট হয়েছে ভারতের চিরন্তন ধারণা। ভারত হচ্ছে একটি সভ্যতা, জীবন দর্শন, নৈতিক ও আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। সর্বোপরি ভারত শুধুমাত্র ভূখণ্ড নয়, ভারত আমাদের মা। ভারত সন্তানদের অকাতর আত্মবলিদানে 1947 সালের 15 আগস্ট পরাধীনতা শৃঙ্খল মোচিত হলেন ভারত মাতা। অগণিত স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ এবং তৎকালীন মননশীল প্রেরণাদাত্রীদের প্রতি অসীম শ্রদ্ধা নিবেদন করছি। বর্তমানে দেশে বিভাজন, বিভীষিকায় যে হিংস্রতা চলছে, সে সময় ভারতের সংস্কৃতি, ঐতিহ্যের মর্যাদা রক্ষা করে ঐক্য, সংহতি, সুস্থিতি, নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যে কোনো রকম অশুভ শক্তিকে সমূলে উৎপাটন করার দায়িত্ব আমাদের সবার। মনে রাখতে হবে কাজী কবির কথা, শত আঘাতেও ভারত চির উন্নত শির। এসো প্রত্যুষা, কবিগুরুর কবিতা অনুসরণ করে চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দুর্জয় প্রাণের আনন্দে, চলো মুক্তি পথে, চলো বিঘ্ন বিপদ জয়ী মনোরথে। শুভেচ্ছায় হিমানী সেনগুপ্ত, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। এবারের ভাবনা পশ্চিম মেদিনীপুর জেলার 16/3/1 রবীন্দ্রনগর মেদিনীপুর থেকে। লিখছেন তনুশ্রী ভট্টাচার্য। প্রিয় প্রত্যুষা, জন্মভূমিকে প্রণাম জানিয়ে শুরু করছি প্রাণ প্রিয় বিষয়টির উপর আমার অনুভবের কথা। আগস্ট মাস বিপ্লবের মাস, স্বাধীনতার মাস। মাতৃভূমির প্রতি যে গভীর টান, ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম হৃদয়ের স্তরে স্তরে সাজানো থাকে, তার বহিঃপ্রকাশ ঘটে যেন এই মাসটিতে। বিশেষ করে স্বাধীনতা দিবসে যখন শিহরণ জাগানো এই রবীন্দ্রসঙ্গীতটি কোরাসে গেয়ে উঠি, তখন সত্যি চোখে জল আসে আর গর্বে বুক ফুলে ওঠে। একটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা দেশপ্রেমের অনুভূতি উদ্দীপ্ত করে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। ভারত মাতাকে তখন বিশ্ব মাতা রূপে দেখতে খুব ভালো লাগে। এমন দেশপ্রেমের গান মনে হয় সারা বিশ্বে আর দুটি নেই। এই গান গাওয়া মাত্রই অতি বড় উদাসীন মানুষের বুকেও একটা ব্যথা মিশ্রিত ভালোবাসা, একটা তীব্র আবেগ টলমল করে ওঠে। মনে হয় এই তো আমার স্বদেশ, আমার জন্মভূমি, এর কল্যাণ করাই আমার প্রাথমিক কর্তব্য, একে সুরক্ষিত রাখা আমার দায়িত্ব, ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতবাসী আমার।

0: স্বজন, মাটি, মানুষ, পাহাড়, নদী, কলকারখানা, শিল্পতালুক, শহর, নগর, রাজধানী, গ্রাম, গঞ্জ, রকেট, জাহাজ, প্লেন, দোকানপাট, বাজার, রাস্তাঘাট, মরুভূমি, বালুকাবেলা, আসমুদ্র, হিমাচল, সবটা নিয়েই আমার দেশ। 147 কোটি মানুষের দেশ এই ভারতবর্ষ, যেন সব বাধা বিপত্তি কাটিয়ে মাথা উঁচু করে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেয়। এই স্বাধীনতার মাসে এই প্রার্থনা ও প্রতিজ্ঞা লিখেছেন তনুশ্রী ভট্টাচার্য, 16/3/1, রবীন্দ্রনগর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আজকের শেষ ভাবনা নিয়ে আমরা পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরে। লিখছেন তমলুকের কুলবেড়িয়া থেকে গৌতমপতি। প্রিয় সখা প্রত্যুষা, দেশের মাটি কথাটি শুনলেই শরীর রোমাঞ্চিত হয়, হৃদয়ে আবেগের সঞ্চার হয়, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চোখের সামনে ভেসে ওঠে ভারতবর্ষের মানচিত্র। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড আমাদের আত্মার আত্মীয়, আমাদের মাতৃভূমি, আমাদের দেশ। জন্মের সাথে সাথে যে মাটির গন্ধ বুকের ভিতরে ঢুকে পড়েছে, যার জল, আলো, বাতাস, প্রকৃতি, পরিবেশ আমাদের বড় করেছে, ধনধান্যে পুষ্পে ভরা সেই আমাদের দেশ, সেই দেশের মাটি সারা অঙ্গের ভূষণ। মাতৃক্রোড়ে যে ভাষার প্রথম ধ্বনি কানে বেজেছে, মুখে উচ্চারিত হয়েছে, সে আমাদের দেশের ভাষা, মাতৃভাষা। দেশ মানে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা। এই দেশের টানে পৃথিবীর নানা প্রান্ত থেকে বিভিন্ন ধর্ম, ভাষা ও পোশাকের মানুষ ছুটে এসে এই দেহে লীন হয়ে গেছেন। দেশ মানে সেই সব মহান বীর স্বাধীনতা সংগ্রামী, যাঁদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে। দেশ মানে দেশের মাটি, দেশের প্রকৃতি, দেশের মানুষ। দেশের প্রকৃত রূপ ধরা পড়ে কৃষকের ঘামে, শ্রমিকের শ্রমে, প্রেমিকের প্রেমে, শিশুর হাসিতে। দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা, পরম যত্নে আগলে রাখা, বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করা, এর উন্নয়নে নিরন্তর দায়িত্ব ও কর্তব্য পালন করা, দেশের সেবায় নিজেকে উৎসর্গ করা। তাই কবির কথায় বলি, তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার এই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতমপতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। হাত বাড়ালেই বন্ধু, জুলাই মাসের এই বিষয় ভাবনায় শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন সীমা দাম কুণ্ডু, ব্লকপাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে। সীমা দেবী, আজ বেলা 12টার মধ্যে আপনি আমাদের আকাশবাণী শিলিগুড়ির দপ্তরে আসছেন তো? আমরা কিন্তু উন্মুখ হয়ে আছি আপনার সাথে আলাপচারিতার জন্য। সময় বলছে প্রত্যুষাকে ধীরে ধীরে বিদায় নিতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আগস্ট মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ও আমার দেশের মাটি। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সুমিতা দত্ত। এখন শ্রোতা বন্ধুদের জন্য আজকের মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ অর্থাৎ আকাশবাণী শিলিগুড়ি এবং বিবিধ ভারতী কেন্দ্রের যে অনুষ্ঠানগুলি পরবর্তীতে রয়েছে তার সম্পর্কে জানিয়ে রাখি। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পরবর্তীতে যে অনুষ্ঠানগুলি রয়েছে, সকাল 7:45 নজরুল গীতি, সকাল 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, সকাল 9:00 আধুনিক গান, সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীত, সকাল 10:00 আমার গ্রাম আমার

দেশের কথা, সকাল ১০টা ২০ মিনিটে অতুল প্রসাদের গান, সকাল ১০:৩০টায় বিজ্ঞাপনদাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমাঙ্গ, সকাল ১১টায় কিছু কথায় কিছু গানে, সকাল ১১:৩০টায় বিদ্যার্থীদের জন্যে, দুপুর ১২টায় কথায় সুরে, দুপুর ১টায় মহিলা মজলিস। বিবিধ ভারতীতে যে অনুষ্ঠানগুলি রয়েছে, সকাল ৭:৩০টায় হাম হে রাহি প্যার কে, সকাল ৮:১৫ ত্রিবেণী, সকাল ৮:৩০টায় চিত্রালোক, সকাল ৯টায় লাইভ ফোনিন অনুষ্ঠান ইন্দ্রধনু, সকাল ১০টায় আজকে মেহমান, সকাল ১১টায় লাইভ ফোনিন অনুষ্ঠান চয়নিকা, দুপুর ১২:০৫ ইয়াদকি মেহফিল, দুপুর ১টায় সুরেলা সফর। এবারে শ্রোতা বন্ধুদের জানাই আজকের যান চলাচলের খবরাখবর, অর্থাৎ ট্রাফিক বুলেটিন। শিলিগুড়ি শহরের বিভিন্ন স্থানে আমরা জানি যে যান চলাচলের একটি বড় সমস্যা এখন দেখা দিচ্ছে, যেহেতু যানবাহনের পরিমাণ বেড়েছে এবং বিভিন্ন স্থানে মেরামত বা উন্নয়নমূলক কাজ চলছে। সেক্ষেত্রে যে সতর্কতাগুলি আমাদের মাথায় রাখতে হবে, যানজট চলমান অথবা নির্মাণ কার্যের এলাকাগুলি, বিশেষ করে দার্জিলিং মোড়, ১০নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, ১০নম্বর জাতীয় সড়ক সালুগাড়া, শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ, এই সমস্ত স্থানগুলিতে যেহেতু উন্নয়নমূলক এবং নির্মাণমূলক কাজ চলছে, এই সমস্ত স্থানেই যান চলাচল ধীর গতিতে করতে হবে এবং প্রয়োজনে অন্য রাস্তা ব্যবহার করতে হবে। সম্ভাব্য যানজটের সময় যে জায়গাগুলি রয়েছে, বাগডোগরা হাট থেকে বাগডোগরা সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত, ইক্তিয়াশাল হাট থেকে আশিগড় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত, বলরাম হাট থেকে ক্যানাল রোড দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। সুতরাং আমাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে ট্রাফিক আইন মেনে খুব সাবধানে যান চলাচল করতে হবে এবং পণ্যবাহী কোনো বাহন শহরের ভেতরে রাস্তা দিয়ে কিন্তু চলাচল করতে পারবে না। এই ছিল যান চলাচলের খবরাখবর। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠান, তবে তার আগে কলকাতা কেন্দ্রের সম্প্রচার, বাংলা সংবাদ, এবং তারপরেই শুনবেন কলকাতা কেন্দ্রের সম্প্রচার, স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হকিতে ১৬তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশনের সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহ কার্যনির্বাহী অধিকর্তা টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয় নেতাই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাঁদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ওই প্ল্যাটফর্ম থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভ শুরু করার কথা ঘোষণা করা হয়েছে।

0: সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচার দেখো চলতি বছরের মে মাসে এই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ।
1: Honorable Deputy Chairman Sir, with your kind permission, I rise to move that the bill further to amend the Supreme Court Number of Judges Amendment Act 1956 as passed by Lok Sabha be taken into consideration.
0: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। নতুন দিল্লিতে গতকাল আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর $93 বিলিয়ন পৌঁছেছিল।
2: India is proud to be one of Africa's largest trade and investment partners. Our bilateral trade stands at $93 billion last year. Similarly, India has emerged as one of the top investors in Africa with cumulative investments exceeding $80 billion. And these are spread across a varied set of sectors from telecom, energy, pharmaceuticals, infrastructure, agriculture and digital services.
0: 2018 সালে উগান্ডার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে যে 10টি নীতির কথা উল্লেখ করেছিলেন, তার উপর ভিত্তি করেই ভারত আফ্রিকা সম্পর্ক পরিচালিত হচ্ছে। এই নীতির মধ্যে রয়েছে চাহিদাভিত্তিক উন্নয়ন অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগের জন্য খোলা বাজার, ডিজিটাল বিপ্লবের মাধ্যমে আফ্রিকার উন্নয়ন ইত্যাদি। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী দল সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষাক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী যোশী বলেন, শিক্ষার গুণমান বৃদ্ধি, সব শ্রেণীর মানুষ যাতে শিক্ষার সুযোগ পান তা নিশ্চিত করা, এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ভবিষ্যৎমুখী এমন এক শিক্ষার পরিমণ্ডল গড়ে তোলা যা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্নপূরণ এবং বিকশিত ভারত গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। সাংবাদিক ও তাঁদের পরিবারের জরুরি আর্থিক সহায়তায় কেন্দ্র সাংবাদিক কল্যাণ প্রকল্প চালু রেখেছে বলে লোকসভায় জানানো হয়েছে। অর্থাভাব, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব, মারাত্মক অসুস্থতা বা দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির মতো সংকটে এই প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক লিখিত জবাবে জানান, প্রেস ইনফরমেশন ব্যুরো ও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত নন এমন সাংবাদিকরাও এবার থেকে এই সুবিধার আওতায় আসবেন। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 বা DPDP আইন চালু করেছে। এখবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন চলতি সপ্তাহেই হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আশা করা যাচ্ছে এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমতে পারে এবং যুদ্ধের অবসানের দিকে আর এক ধাপ এগোনো যেতে পারে। তবে এই চুক্তিটি সম্ভবত ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের শর্তের উপর নির্ভর করবে। ট্রাম্প প্রশাসন আগেই এমন কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে যা হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করবে। যদিও ইরান প্রণালীটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে এবং বলেছে যুদ্ধ পরিস্থিতির আগের মতো এটি আর উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হবে না।

ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট কোনো পক্ষ যদি এই প্রক্রিয়ায় বাধা না দেয় তবে যথাসময় একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে। নীতি আয়োগ রিমেইনিং কেয়ার স্ট্র্যাটেজিস ফর এম্পাওয়ারিং কেয়ার গিভার্স ইন ভিকশিত ভারত 2047 শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি, প্রধান নির্বাহী কর্মকর্তা নিধি চিব্বার এবং নীতি আয়োগের সদস্য ডক্টর আর বালাসুব্রমণিয়াম এই প্রতিবেদনটি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, ইউনিসেফ, বিশ্বব্যাংক, UN ওমেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বিশ্বব্যাপী পরিচর্যা সেবা প্রদানকারী অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে জানান, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন, 2019 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর কেরালার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কাসারগড়, কান্নুর, ইদুকি, এর্নাকুলাম, কোট্টায়াম, আলাপুজা এবং পাথানাম তিক্তা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অন্য 7টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ডের দেরাদুন, চামোলি, বাগেশ্বর জেলায় কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজ্যের বাকি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ভারী বৃষ্টির জন্য সংশ্লিষ্ট পরিষেবা দপ্তরকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। আমেরিকার সাম্প্রতিক বিধিনিষেধের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছে চীন। এর মধ্যে রয়েছে ড্রোন রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 6টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা। চীনের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি আমেরিকা চীনা ড্রোনের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি তারা 43টি চীনা কোম্পানিকে তালিকাভুক্ত করে। এর জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খারাপ, মানসি সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা এবং শ্রিয়াংশী বালি শেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষী কাশ্যপ। মহিলাদের ডাবলসে সোনালী সিং ও ঋতিকা ঠাকুর কোরিয়ান জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। অন্যদিকে মিক্সড ডাবলসে ষষ্ঠ বাছাই শ্রুতি মিশ্র ও ঈশান ভাটনাগর ভারতেরই সাত্বিক রেটি ও রাধিকা শর্মা জুটিকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছেন। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশন এর সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। সেমিফাইনালে আজ কোয়েম্বাটোরে ওড়িশা পাঞ্জাবের মুখোমুখি হবে এবং ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের বিপক্ষে খেলতে নামবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। এরপর খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ আজ শুরু করছে। রাজ্য সফররত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আজ নিউটাউনের কনভেনশন সেন্টারে নারী নেতৃত্বে উন্নত বাংলা শীর্ষক এক কনক্লেভের উদ্বোধন করবেন। পুনর্গঠিত পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাদের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য দপ্তর উদ্যোগ নেবে। প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ছাত্র শিক্ষক অনুপাত ভিত্তিক বদলির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবার কাজ শুরু করছে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে ভার্চুয়ালি প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় পর্যায়ে এই টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়ার সূচনা করবেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন। রাজ্য মন্ত্রিসভা আজ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন্ত্রিসভা প্রস্তাব গ্রহণ করতে পারে বলে সূত্রের খবর। রাজ্য সফররত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আজ নিউ টাউনের কনভেনশন সেন্টারে নারী নেতৃত্বে উন্নত বাংলা শীর্ষক এক কনক্লেভের উদ্বোধন করবেন। কলকাতায় মহিলা জনশুনানিতেও অংশ নেবেন তিনি। রাজ্য পুলিশের মহানির্দেশক ও শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে নারী নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিধাননগরে গতকাল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসে ক্যাম্পাস কলিং কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। শ্রীমতী রাহাতকার বলেন, সমাজের পরিবর্তন শুধু আইন তৈরি হলেই আসে না, যুব সমাজ যখন সেই আইনের চেতনাকে নিজের আচরণের মাধ্যমে সমাজের কাছে পৌঁছে দেয় তখনই আসে প্রকৃত পরিবর্তন। মেয়েদের প্রতি অসম্মান দেখলেই জোরালো প্রতিবাদের জন্য পড়ুয়াদের কাছে আবেদন জানান তিনি। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচিরও গতকাল সূচনা করেন তিনি। কমিশনের চেয়ারপারসন ন্যাশনাল লাইব্রেরির ভাষাভবনে শি সার্ভস কর্মসূচির সূচনা করেন। দেশসেবা ও দেশের নিরাপত্তায় মহিলাদের অংশগ্রহণে উৎসাহিত করতে জাতীয় মহিলা কমিশন এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামীকাল হাওড়ার শরৎ সদনে এক কর্মশালায় অংশ নেবার পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন শ্রীমতী রাহাতকার। পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের নতুন কমিটি ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর। এক বিজ্ঞপ্তিতে গতকাল স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই পদে ছিলেন অবসরপ্রাপ্ত এস মৌমিতা গোদারা বসুকে। ১৩ সদস্যের কমিশনে রয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী, চিকিৎসক সুভাষচন্দ্র বিশ্বাস, সুশান্ত কুমার বন্দ্যোপাধ্যায়, নারায়ণ চক্রবর্তী প্রমুখ। রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির রোগী পরিষেবার ওপর নজর রাখা ও অভিযোগের নিষ্পত্তির দায়িত্ব এই কমিশনের। অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাদের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর এ ব্যাপারে উদ্যোগ নেবে। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত বা দিনমজুরির কাজে যুক্ত মহিলারা যাতে সবেতন মাতৃত্বকালীন ছুটি পান সে ব্যাপারে শ্রম দপ্তরের কাছে প্রস্তাব দেন মন্ত্রী।
1: যারা কাজ করছে, যেসব কাজের মহিলারা রয়েছে, যারা বিভিন্ন জায়গায় দৈনন্দিন জীবনে আনঅর্গানাইজড ডিসঅর্গানাইজড সেগমেন্টে কাজ করছে, তারা সময় মতো ম্যাটারনিটি লিভ পান না, সেই ডিসঅর্গানাইজড আর আনঅর্গানাইজড সেগমেন্টের ক্ষেত্রে লেবার ডিপার্টমেন্ট কাছে আমার আবেদন থাকবে, তাদের জন্য একটা ম্যাটারনিটি লিভ উইথ পে ব্যবস্থা করা হোক এবং যাতে তারা এই ব্রেস্টফিডিংটা চালু রাখতে পারে, নবজাতক শিশুর দেখভাল করতে পারে।
0: অনুষ্ঠানে নবজাতকদের সুস্থতা এবং শারীরিক বিকাশের জন্য মাতৃদুগ্ধের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে হাসপাতালগুলিতে ব্রেস্ট ফিডিং কর্নার রাখার উপরেও জোর দেওয়া হয়। টলিপাড়ায় কাজের পরিবেশ ফেরায় পরিচালকদের একাংশে দায়ের করা মামলার নিষ্পত্তি ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, গত দেড় মাস ধরে টলিপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে শুটিং চলছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর, প্রযোজক, টেকনিশিয়ান, শিল্পী সংগঠন গিল্ড এবং শিল্পীদের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতির ওপর নজর রাখছে। কাজের পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশও দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর মামলার নিষ্পত্তি ঘোষণা করে বিচারপতি বলেন, শিল্পী, পরিচালক, প্রযুক্তিবিদ বা কর্মী যেন বাধাহীনভাবে নিজের কাজ করতে পারেন, দপ্তরকে তা নিশ্চিত করতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সারপ্লাস বা ছাত্র শিক্ষক অনুপাত ভিত্তিক বদলির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিভাস পট্টনায়ক গতকাল এ সংক্রান্ত মামলার শুনানিতে জানিয়েছেন, সারপ্লাস বদলির বিষয়ে রাজ্য সরকারের তৈরি নতুন মান্য কার্যবিধি বা এসওপি অনুযায়ী অভ্যন্তরীণ প্রক্রিয়া চালানো যাবে। শিক্ষক ও শিক্ষাকর্মীরা বদলির আবেদনও জমা করতে পারবেন, তবে তার ভিত্তিতে

0: তাকে এখনই বদলি করা যাবে না, আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরে নতুন সরকার স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাতে ভারসাম্য আনতে সারপ্লাস বদলির সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাকর্মীর বয়স এবং চাকরির সময়সীমা, এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে তৈরি হয় এসওপি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষকদের একাংশ। জাতীয় হ্যান্ডলুম সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে বস্ত্র মন্ত্রকের অধীন কলকাতার ওয়েভার সার্ভিস সেন্টার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট প্রতিষ্ঠানে গতকাল এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। ছিল হাতে বোনা কাপড়ের বিশেষ প্রদর্শনী, ডিজাইন ও কুইজ প্রতিযোগিতাও। আগামী 7ই আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস উদযাপন হবে। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দেশের প্রতিটি অঞ্চলে ওয়েভার সার্ভিস সেন্টার তাঁত শিল্পী ও বুনন সংস্কৃতির উন্নয়নে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও প্রদর্শনীর আয়োজন করেছে। মধ্য কলকাতার ঐতিহ্যবাহী নেহরু চিলড্রেন্স মিউজিয়ামকে বাঁচাতে রাজ্য সরকার সব ধরনের সহায়তা করবে বলে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত আশ্বাস দিয়েছেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা, পরিকাঠামো সহ মিউজিয়ামের বর্তমান দুর্বল অবস্থার কথা জানাতে মিউজিয়ামের অধিকর্তা সুদীপ শ্রীমল গতকাল নবান্নে তার সঙ্গে দেখা করেন। উল্লেখ্য, 96টি দেশের 1100 পুতুল ও 300 দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো 5 দশকেরও বেশি প্রাচীন এই মিউজিয়ামটি রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই বন্ধ রুখতে মিউজিয়ামের অধিকর্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পৃথকভাবে চিঠি দিয়েছেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে বিজেপি দলের কয়েকজন কর্মীকে সাসপেন্ড করেছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, ভোটের ফল প্রকাশের পর যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি হয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়ে দলের কিছু কর্মী নিয়ম বিরুদ্ধ কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। দলের পক্ষ থেকে তাদের শোকজ করে কারণ জানতে চাওয়া হয়েছে এবং সতর্কও করে দেওয়া হয়েছে। রেলযাত্রীদের সুরক্ষা এবং দুর্ঘটনা রুখতে পূর্ব রেলের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজার, গেটম্যান এবং অপারেটিং অফিসার সহ 780 জনের বেশি আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে নির্ধারিত নিয়ম নিখুঁতভাবে পালন, প্রাথমিক পর্যায় থেকে নজরদারি বাড়ানো, চিহ্নিত সমস্যাগুলির দ্রুত সমাধান এবং সমস্ত বিভাগকে নীতি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন তিনি। কোচবিহারের দিনহাটায় শিশুমঙ্গল সমিতি দুর্নীতি মামলায় দিনহাটার প্রাক্তন তৃণমূল কংগ্রেস ব্লক যুব সভাপতি পার্থ সাহাকে পুলিশ শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করেছে। এর আগে এই দুর্নীতির অভিযোগে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়। পার্থ সাহা উদয়ন গুহর ঘনিষ্ঠ বলে জানা গেছে। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। 2 মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এছাড়া কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আজ সকাল 6:30 পর্যন্ত আলিপুরে 68 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করছে। অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য দপ্তর উদ্যোগ নেবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন নজরুল গীতি, শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র।

এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র। এখন শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের সম্প্রচার সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ।

0: জনগণনার আর প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
2: বলুন,
1: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
2: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
1: সেটা কিভাবে হবে?
2: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
1: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
2: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
1: ব্যাস
2: ব্যাস,
1: বুঝে গেছি।
2: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই একথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: গলি

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন হ্যালো আকাশবাণী, আমাদের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। কবির ভাষায় আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আজকের আমাদের লাইভ ফোন ইনের বিষয় ঠিক এই ভাবনাকে কেন্দ্র করেই, অর্থাৎ আমাদের প্রত্যেক দিনের জীবনে যেমন মন্দ আছে, যেমন দুঃখ আছে, কষ্ট আছে, তেমন তো ভালোও আছে। জীবনে প্রতিদিন যেমন বেশ কিছু মন খারাপের স্মৃতি তৈরি হয়, হিসেব করে দেখতে গেলে তার থেকে অনেক বেশি পরিমাণে মন ভালো করার স্মৃতিও কিন্তু তৈরি হয়। আজকে লাইভ ফোন ইনে আপনাদের কাছে শুনব আপনাদের ছেলেবেলার, ছোটবেলার কোনো মন ভালো করা গল্প, এমন একটি ঘটনা যে ঘটনাটি আপনাকে এখনও আনন্দ দেয়, আপনার ঠোঁটের কোনায় একটু হাসি এনে দেয়। আপনাদের মুখে শুনবো আপনাদের ছোটবেলার সেই গল্প। তাহলে আরেকবার বলে দিই, আজকের আমাদের বিষয় হচ্ছে নিজের ছোটবেলার একটি আনন্দের ঘটনা, মজার ঘটনা। আসুন না আজকের এই সকালের যতটুকু সময় আমরা পাচ্ছি একটু আনন্দের কথা বলে কাটাই। শিশু জীবনের বা কিশোর জীবনের বা যুবক জীবনের এমন একটি ঘটনা যা এখনও ঠোঁটের কোনায় হাসি এনে দেয়। লাইভ ফোন ইন নাম্বার 9434076705, আরেকবার বলছি 9434076705। আমাদের এই লাইভ ফোন ইন নাম্বারে আপনারা ফোন করে আমাদের বলুন আপনাদের ছোটবেলার, ছেলেবেলার একটি স্মরণীয় আনন্দের ঘটনা, ভালো লাগার ঘটনা, মনকে ভালো করার ঘটনা। আমরা রয়েছি আপনাদের অপেক্ষায়, এবং এই অপেক্ষার কথা বলতে বলতেই একটি লাইভ ফোন পেয়ে গেছি। আমরা দেখে নিই আমাদের সঙ্গে কোন শ্রোতা বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? আমাদের কলটা ড্রপ হয়ে গেছে, আবার কল পেয়ে গেছি। কোনো কারণে একটু যান্ত্রিক গোলযোগ হয়েছে। আমরা আমাদের কলের অপেক্ষা করতে করতে আসুন আমাদের প্রথম গানটি শুনে নিই। কোন গানটি? পিকে চলচ্চিত্র থেকে শান্তনু মৈত্রর সুরে এবং সোনু নিগমের কণ্ঠে। কি বুঝতে পারছেন তো কোন গানটি? এইরকম টালমাটাল সময়ে ঠিক মন যে কথা বলে ওঠে, এই গানেও সেই কথাই রয়েছে। মাথায় রাখতে হবে আছে কিন্তু হিরোশিমা দিবসও, সুতরাং সেই সমস্ত মানুষ যারা কোনো অন্যায় করেনি কিন্তু এই রাষ্ট্রের যুদ্ধের মধ্যে পড়ে তাদের প্রাণ চলে গেছে এবং এখনও সেই ভয়াবহতার প্রমাণ আমরা পাই, তাদের প্রতি সম্মান জানিয়ে এবং এই যে প্রার্থনার আকুতি, তাই নিয়েই আমাদের রইল এই প্রথম গানটি। আমাদের লাইভ ফোন নাম্বার আরেকবার বলে দিই 9434076705, বিষয় ছোটবেলার একটি আনন্দের মুহূর্ত। আসুন গান হয়ে কথায় ফিরে আসি।

0: এভাবেই একটি প্রার্থনার মতন গানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব আজকের অনুষ্ঠানে। যে কথা হচ্ছিল আজকের আমাদের বিষয়, ছোটবেলার মনে রাখার মতন একটি ভালো ঘটনা, ভালো স্মৃতি। আমাদের কাছে এক শ্রোতা বন্ধুর কল চলে এসেছে, আমরা দেখি কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার দাদাবাবু।
0: নমস্কার।
1: আমি মারগ্রাম শিবতলা পাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: আচ্ছা, আর একটু ফোনটা কাছে নিয়ে বলবেন, আপনার আওয়াজটা একটু আস্তে আসছে।
1: হ্যাঁ, আমি আমি খুব ফোনের কাছাকাছি বলছি। আমি
0: আচ্ছা আচ্ছা
1: আমি মারগ্রাম

0: বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
0: হ্যালো।
1: হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন, শুনতে পাচ্ছি।
0: তো দাদাবাবু আজকের বিষয়টা বলবেন।
1: আচ্ছা, আজকের বিষয় হচ্ছে ছোটবেলার একটি স্মরণীয় ঘটনা, যে ঘটনা আপনি এখনো ভাবলে পরে আপনার ঠোঁটের কোণায় এক টুকরো হাসি চলে আসে।
0: আচ্ছা, ছোটবেলার একটা আমি দুর্ঘটনার কথা বলি।
1: না, আজকে ভালো ঘটনা নিয়ে কথা হচ্ছে, ভালো ঘটনা জানতে চাই।
0: ও, ভালো ঘটনা?
1: হ্যাঁ।
0: আচ্ছা, ভালো ঘটনা তো বলি, তো আমার নাতি আছে একটা।
1: হুম।
0: তার নাতি আমার থেকে থেকে এমন কথা আমাকে শোনায়।
1: হুম।
0: তো সেই কথা শুনে আমি অস্ত্র হাসি হাসতে থাকি।
1: আচ্ছা,
0: এটাই আমার স্মরণীয় ঘটনা।
1: আচ্ছা আচ্ছা, বাহ, বেশ বেশ বেশ ভালো। আসলে দাদু নাতির সম্পর্কটাই তো এরকম, তাই না? বন্ধুত্বের মতন।
0: হ্যাঁ দাদাবাবু,
1: বেশ বেশ, খুব সুন্দর।
0: আমার নাতি এখন এইচএস করছে, উচ্চ মাধ্যমিক।
1: হুম, বাহ, তাহলে তো আপনার খুব ভালোই বন্ধু আপনার নাতি।
0: হ্যাঁ দাদাবাবু, আর একটা নাতনি আছে, ক্লাস 7 এ পড়ে।
1: আচ্ছা, তাহলে তো আপনার ভালোই সময় কেটে যায় তাদের সাথে।
0: হ্যাঁ দাদাবাবু,
1: বেশ বেশ, আমাদের সঙ্গে থাকুন।
0: ভালো থাকবেন।
1: একদম, আপনিও খুব ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, যে কোনো দাদু দিদার কাছে তার নাতি নাতনি হয়তো তার সব থেকে প্রিয় বন্ধু, এবং সত্যি কথা বলতে এই বন্ধুত্বের আনন্দটাই আলাদা। আর এই ক্ষেত্রে না, আলাদা করে গল্প বলা মুশকিল। নাতি নাতনির সঙ্গে দাদু দিদার যে সম্পর্ক বা ঠাকুরদা ঠাকুমার যে সম্পর্ক থাকে, তা নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তেই একটা করে গল্প তৈরি হয়ে যেতে পারে, আর ভালো মুহূর্ত প্রায় সবটাই। আমরা রয়েছি আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে। কি ব্যাপার শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে এমন কত গল্পই বা লুকিয়ে আছে যে আপনি বুঝতে পারছেন না কোনটা ছেড়ে কোনটা বলবেন? আমাদের লাইভ ফোন ইন একের পর এক এসে যাচ্ছে, তবে আমরা যেহেতু গান, কথা, লাইভ ফোন ইন সবটা মিলিয়ে আমাদের অনুষ্ঠান নিয়ে এগিয়ে চলেছি, তাই এবারে আরেকটা গানে চলে আসব। এই গানটিও খুব চেনা গান। এই গানটি আমরা শুনব অরিজিৎ সিংয়ের কণ্ঠে, সঞ্জয় লীলা বনশালির সুরে, এবং অবশ্যই বাজিরাও মাস্তানি চলচ্চিত্র থেকে। গানে যাওয়ার আগে আমাদের লাইভ ফোনের নাম্বার এবং বিষয়টি আর একবার বলে দিই, 9434076705 আমাদের লাইভ ফোনের নাম্বার। এবং আমাদের আজকের বিষয় ছোটবেলার একটি স্মরণীয় আনন্দের ঘটনা, ভালো লাগার ঘটনা। মন খারাপ দুঃখকে আজকে একটু দূরে সরিয়ে আসুন, একটু ভালো লাগার কথা বলি, এবং সেই কথায় আসার আগে একটু গান হয়ে ঘুরে আসি। এখন শিল্পী অরিজিৎ সিং।

0: অরিজিৎ সিং এর সুরের মধ্যে ভাসতে ভাসতেই আমরা কিন্তু আরো একটি শ্রোতা বন্ধুর কল পেয়ে গেছি। আমরা দেখি আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার দাদা ভাই।
0: নমস্কার,
1: আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, অমিতাভ ঘোষ।
0: বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন?
0: এই তো ভালো আছি। আজকের বিষয়টি নিশ্চয়ই শুনেছেন,
1: আরেকবার বলুন বিষয়টা। যা বৃষ্টি হচ্ছে!
0: ও, বৃষ্টি হচ্ছে শেষমেশ? যাক,
1: আরে বাপ রে বাপ, যা সাংঘাতিক সাংঘাতিক!
0: কদিন ধরে আপনারা এত নালিশ করছিলেন আমাদের ফোন করে করে, বৃষ্টি নেই বৃষ্টি নেই। দেখুন, এবার আমাদের এখানে আজকে ঠাটা পড়া রোদ।
1: আচ্ছা, সেই জন্য ফোনটা এত বিজি, আবার কখনো আউট অফ নেটওয়ার্ক সার্ভিস। যাই হোক, বিষয়টা একবার বলুন।
0: বিষয়টি হচ্ছে আজকের ছোটবেলার একটি মন ভালো করার স্মৃতি। আমরা তো মন খারাপের স্মৃতি অনেক বেশি মনে রাখতে ভালোবাসি। আজকে একটা মন ভালো করার ছোট্ট গল্প আমাদের ভাগ করে দিন।
1: হ্যাঁ, ছোট্ট গল্প, একদম একদম দাদা ভাই, খুব সুন্দর বিষয় দিয়েছেন। ঠিকই বলেছেন আপনি, মন খারাপের স্মৃতিগুলো বেশি থাকে, কিন্তু মন ভালো করার বিষয়গুলো আমাদের অনেক সময় মনেও থাকে না। তো আপনার ছোটবেলার সেরকম একটা ঘটনা আমার আছে দাদা ভাই।
0: হ্যাঁ,
1: আছে বলতে ধরুন, আমি স্কুল যাচ্ছিলাম, ঠিক আছে, মানে স্কুলের পথে, তখন আমাদের আল পথের স্কুল। হ্যাঁ, তো মানে এক ভক্ত, মানে এক চাষি বন্ধু, হ্যাঁ, তিনি মাঠে সে সময় ফসল কাটছিলেন। হলো, এবার ফসল কাটতে কাটতে, হ্যাঁ, তিনি যখন মানে অনেকটা কেটে ফেলেছেন আর কি, হ্যাঁ, সেই তখন তিনি আমাকে বললেন, খোকাবাবু, আমাকে খোকাবাবু বলতেন, তিনি আমাদেরই জমি চাষ করতেন, হ্যাঁ, খোকাবাবু ওইদিকে এসো, এদিকে এসো, দেখে যাও। তো সেখানে গিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, তখন ওল তুলছিল দাদা ভাই, ওল। ওল সাধারণত একটা গোল হয়, হ্যাঁ, তো সেখানে দেখলাম যে ওলটার তিনটে মানে তিন জায়গায় তিনটে ডাব। হ্যাঁ, তো সেই ওলটা দেখে, মানে সেটা কৃষি প্রদর্শনীতে, হ্যাঁ, যখন মানে প্রদর্শিত হয়েছিল, মানে কৃষি প্রদর্শনীশালায়, তো সেই বিরল প্রজাতি, মানে বিরল দৃশ্যের ওল দেখে সেই কাকাবাবু, মানে আমার যিনি চাষি বন্ধু, তিনি প্রথম পুরস্কার পেয়েছিলেন। এবং সেইটা থেকে আমার মন ভালো হয়েছিল, এই ভেবে যে এখনো এমন কিছু জিনিস আছে যেগুলো অদ্ভুত দর্শন হয়ে থাকে, অথচ গুণাগুণটা একই থাকে। ওল তো ওল।

0: একদম দেশি। আর ওই তেঁতুল দিয়ে সেদ্ধ করে ওলে টক দাদা ভাই, যে একবার খেয়েছে যার জিভে একবার স্বাদ লেগেছে সে কিন্তু জীবনে ভুলতে পারবে না, আমিও ভুলতে পারিনি
1: একদম। আর সহ্য করতে পারলে ওলের উপকারিতাও অনেক আছে, তা তো বিজ্ঞান বলছে।
0: আর একটা কথা আছে দাদা ভাই, আসলে কুসংস্কার হয়েছে, ওই যে বলে না যে খুব ঝগড়ুটে হয় তার খোর গলা, মানে তার সে ওল খেলে গলা কুটকুট করে,
1: অর্থাৎ তার ঝগড়াটাকে যদি আমরা সঠিকভাবে সহ্য করতে পারি তাহলে ওলের যেমন উপকারিতা আছে সেই ঝগড়ারও উপকারিতা আছে বলছেন, তাই তো?
0: আসলে ওলটা কি করে জানেন তো, ওলের উপকারিতাটা হচ্ছে মানে ওলের উপকারিতা হচ্ছে যে আপনার ইয়েটাকে ঠিক রাখে, মানে ত্বকের ইয়ে, তারপর ধরুন যে মানে হজম শক্তি সেটা কিন্তু খুব বাড়ায় ওল। আর ওল কিন্তু জলও বেশি ইয়ে করে, মানে ইয়ে করে শরীরের পক্ষে। হ্যাঁ, তো ওলটা আমরা এই সময় খাওয়া উচিত, কারণ সব সবজিরই কিছু কিছু ঋতু অনুযায়ী গুণাগুণ আছে। তা ওলটাকেই বা আমরা কেন বাতিলের তালিকায় ফেলবো? ওল তো এখন মানে দেশি ওলটা কম আর যদিও, কিন্তু মাদ্রাসি ওলের সেরকম ইয়ে নেই, কিন্তু দেশি ওলের গুণটা খুব বেশি। এইটুকুই শেয়ার করলাম আজকে শুভ সকালে হ্যালো আকাশবাণীতে। আপনি ভালো থাকবেন,
1: আপনিও খুব ভালো থাকবেন,
0: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
1: তাহলে একটা ছোট্ট খুব সাধারণ বিষয়, খুব অবহেলিত একটি সবজি ওল, তাকে নিয়েও যে এক মুহূর্তের সুন্দর স্মৃতি হতে পারে, এবং যে সেই স্মৃতি অন্যের আনন্দ, তার সফলতা, তার মধ্যেও নিজের আনন্দটা মিলেমিশে একাকার হয়ে যেতে পারে, এটাও কিন্তু আমরা শুনলাম আমাদের অমিতাভ ঘোষবাবুর কাছ থেকে। আচ্ছা, আমি একটা ছোট্ট আনন্দের মুহূর্ত ভাগ করে নিই, যদিও এটা ছোটোবেলার নয়, এটা একদম টাটকা তাজা গতকালের। গতকাল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বন্দে মাতরমের 150 বছর পূর্তি এবং আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন উপলক্ষে আকাশবাণী শিলিগুড়ি পরিবারের এক অসাধারণ সান্ধ্য অনুষ্ঠান ছিল, এবং সেই অনুষ্ঠানের ব্যস্ততার মধ্যে দর্শক আসনের মাঝখান দিয়ে যাতায়াতের সময় হঠাৎ একজনের ডাক পাই। তিনি আমাকে ডেকে আমার সাথে নিজেই পরিচয় করে কথা বলতে থাকেন, আপনি কৌশিকবাবু তো? মানে হ্যাঁ, আপনি আকাশবাণীতে আছেন তো? হ্যাঁ। আমাকে চিনতে পারলেন? আলাম না। তখন উনি বললেন যে আমি প্রফুল্ল, অর্থাৎ উনি সেই ব্যক্তি প্রফুল্লবাবু যিনি আমাদের কিন্তু মাঝে মাঝেই ফোন করেন, এবং তার কৃষিকাজের মধ্যে দিয়ে, তার ব্যস্ততার মধ্যে দিয়েও তিনি আমাদের কখনো গান শোনান, কখনো গল্প করেন, মূল্যবান পরামর্শ দেন, এবং যাদেরকে আমরা এই যে লাইভ ফোনিনে ফোনের এপার থেকে শুনি, যাদের সাথে কথা বলি, তাদেরকে যখন সামনাসামনি হঠাৎ করে দেখতে পাই, আলাপ হয়, এটা যে কী অদ্ভুত একটা আনন্দ! এটা হয়তো আমরা যারা রেডিওর সঙ্গে যুক্ত এই আনন্দটা আমরা খুব ভয়ানকভাবে মানে বুঝতে পারি, অনুভব করতে পারি, যাদের সাথে সবসময় কথা হচ্ছে কিন্তু তাদের সাথে সামনাসামনি পরিচিতি হয়নি, হঠাৎ করে সেই সুযোগটি পাওয়া। তো কালকের এই মুহূর্তটা আমাদের কিন্তু বেশ লেগেছে। আমাদের প্রত্যুষায় যারা চিঠি লেখেন তাদের অনেকেই উপস্থিত ছিলেন, প্রচুর শ্রোতা বন্ধু ছিলেন দর্শক হিসেবে কালকে, যারা আমাদের শোনেন প্রতি মুহূর্তে, আমাদের কর্মকাণ্ডের খবর রাখেন রেডিওর মাধ্যমে, তারা কালকে সরাসরি আমাদের সঙ্গে হাত ছোঁয়া দূরত্বে থেকেছেন, গল্প করেছেন, মুহূর্তগুলো আমরা ভাগ করে নিয়েছি একে অপরের সঙ্গে, ব্যাকস্টেজে অনেকের সঙ্গে কথা হয়েছে, এবং সত্যি এই আনন্দের মুহূর্তটা ভাগ না করলে ভালো লাগছিল না, তাই একটু ভাগ করে নিলাম। আশা করছি আগামীর কোনো অনুষ্ঠানে আপনারা যারা আসতে পারেননি আপনাদেরকেও পাবো। এই কথা বলতে বলতে একটি কল পেয়ে গেছি, দেখি কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দাদা ভাই, শুভ সকাল।
1: শুভ সকাল।
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: বলুন, কেমন আছেন?
2: হ্যাঁ দাদা ভাই, খুব ভালো আছি। আপনি এমন একটা গল্প শোনালেন, রাঙামাপানি থেকে প্রফুল্ল বাবুর কথা বললেন, তো আমার খুব আনন্দ লাগলো যে আপনারা সেই জিনিসগুলো তুলে ধরেন এই শিলিগুড়ি রেডিও স্টেশনের মাধ্যমে, সেগুলো আমরা শুনে না নিজেদেরকে খুব ভালো মনে করি, এবং এতে আমার মন খুব প্রফুল্ল হয়ে গেল দাদা ভাই, যে আপনারা সত্যি করেই না দাদা ভাই, দেখুন মানে তারবিহীন বেতারের সাথে যদি সামনাসামনি দেখা হয় সেই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটাও কিন্তু বিরাট মানে ইয়ে রাখে আর কি। তো আজকে আমার ছোটবেলার একটা কথা বলি, সময় বেশি নেই দাদা ভাই,
1: অবশ্যই বলুন,
2: অল্প করেই বলি। হ্যাঁ, তো দাদা ভাই দেখুন, এই মা আমার মানে ছোটবেলায় আমরা যখন কাদা মেখে বাড়ি আসতাম, মার মানে দারুণ মার, সেই মার খেয়ে দাদা ভাই পরে আবার।

0: আর ভালোবেসে এমন করে আদর করে মানে যা কিছু করে দিত সেটা মনে হতো প্রথমে রাগ হতো, মেরেছে আবার তারপর আবার আদর করছে। কিন্তু আজ বুঝতে পারিনি যে মারটা খাওয়াটা আমার পক্ষে মানে খুব আশীর্বাদ হয়েছে দাদাভাই, কারণ আমরা শিখতে পেরেছি। তো আজ সেই জায়গাটা থেকে আমার খুব আনন্দ হয় যে মায়ের হাতের মার এবং ভালোবাসা এই দুটো মিলিয়ে একটা ভালো মানে আমাকে মানুষ তৈরি করেছে, মানুষের মতন মানুষ। তো সেই জায়গায় আমার ছেলে মেয়েদেরকে এখন করলে না তারা আবার রাগ করে দাদাভাই।
1: না না, এটা তাদেরকে বুঝতে হবে, কারণ গুরুজনের শাসন খুব প্রয়োজন। শাসন থাকলে পরেই তো স্নেহ থাকে, তাই না?
0: কিন্তু কিন্তু দাদাভাই তারা এইসব ওই আজকে ইন্টারনেটের যুগে তারা কিন্তু ওইসব বোঝে না যে ভালোবাসা কাকে বলে। আর তারা জানে আমার মোবাইলটাই ভালোবাসা, বুঝলেন?
1: তাহলে একটা কাজ করতে হবে, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করুন, দেখুন তো কিভাবে তাদেরকে তাদের ভালোবাসাটা জয় করা যায়। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু দেখি কি কি উপায় বের করা যায়। আমরাও ভাববো, আপনিও ভাবুন।
0: দাদাভাই টপিকটা দিলে ভালো হতো, কি টপিক হলে ভালো হয়।
1: একদম, আপনি আমাকে মানে আইডিয়া দিয়ে দিলেন, এই টপিক আমি আগামীতে অবশ্যই রাখবো।
0: ঠিক ঠিক ঠিক ঠিক দাদাভাই, খুব ভালো লাগলো, ভালো থাকবেন।
1: একদম একদম, খুব ভালো থাকবেন।
0: নমস্কার নেবেন দাদাভাই।
1: নমস্কার। তাহলে ভালো মন্দ সবটা মিলিয়ে আজকের হ্যালো আকাশবাণী এতটুকুই। খুব তাড়াতাড়ি কথা হবে পরবর্তী লাইভ ফোনের অনুষ্ঠানে পরবর্তী ঘোষকের উপস্থিতিতে। আপাতত বিদায় নিতে হচ্ছে, এর পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। তার আগে বিজ্ঞাপন বিরতি।

গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক সঙ্গীত, শিল্পী জয়তী চক্রবর্তী।

শুনছিলেন আধুনিক গান শিল্পী জয়তী চক্রবর্তী। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ এবং জেলার চিঠি।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবের কার্যকালের মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করেছে। ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্র বিক্ষোভ অব্যাহত। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে 60টি পণ্যবাহী জাহাজ নিরাপদে চলাচল করেছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। শ্রীলঙ্কায় আটক ভারতীয় মৎস্যজীবী ও তাদের নৌকো দ্রুত ছেড়ে দেওয়ার বিষয়ে ভারত সেদেশের নেতৃত্বের কাছে সহযোগিতা চেয়েছে। উত্তরাখণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ একাধিক রাজ্যে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহকার্যনির্বাহী আধিকারিক টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন।
2: हम एक साथ मिलकर क्रिएट ऑन इंडिया मूवमेंट की शुरुआत करें। हम भारत से जुड़ी स्टोरीज को, भारत के संस्कृति को, भारत के हेरिटेज और ट्रेडिशंस को पूरी दुनिया से शेयर करें। आप ऐसा कंटेंट क्रिएट करिए जो आपके साथ ही भारत को भी ज्यादा से ज्यादा लाइक्स दे। और इसके लिए हमें ग्लोबल ऑडियंस को भी एंगेज करना होगा, दुनिया के नौजवानों के साथ जुड़ना होगा। आज पूरी दुनिया में लोग भारत के बारे में जानना चाहते।
1: এদিকে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয় নেতাই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ওই প্ল্যাটফর্ম থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভ শুরু করার কথা ঘোষণা করেছে। লোকসভায় আজ কর ব্যবস্থা এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপিত হবে। পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2007, আয়কর আইন 2025 এবং অর্থ আইন 2026 সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। রাজ্যসভায় আজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 নিয়ে আলোচনা হবে। লোকসভায় ইতোমধ্যেই এই বিল পাশ হয়েছে। কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সচিব ডক্টর টি ভি সোমনাথনের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এই মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে ছাড়পত্র দেয়। স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের কার্যকালের

0: মেয়াদও 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্র বিক্ষোভ অব্যাহত। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা JLKMN নেতা দেবেন্দ্রনাথ মাহাতোর সঙ্গে 2 মহিলাসহ 5 জন অনশনে যোগ দিয়েছেন। 4 দিন ধরে অনশনে বসা শ্রী মাহাতোর রক্তে শর্করার পরিমাণ কমেছে, রক্তচাপও অনেকটাই কমে গিয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, তাঁর সরকার পড়ুয়াদের সমস্যার সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, তাঁর সরকার এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে, তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, রাজ্য বিধানসভার বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে। অধিবেশনে পড়ুয়াদের দাবি নিয়ে কোনো আলোচনা হয় কিনা সেদিকে নজর রয়েছে সকলের। উল্লেখ্য, JPSC এবং JSSC সংস্কারের দাবিতে গত 25 জুলাই রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষাক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী যোশী বলেন, শিক্ষার গুণমান বৃদ্ধি, সব শ্রেণীর মানুষ যাতে শিক্ষার সমান সুযোগ পায় তা নিশ্চিত করা, এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের ওপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ভবিষ্যৎমুখী এমন এক শিক্ষার পরিমণ্ডল গড়ে তোলা যা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্নপূরণ এবং বিকশিত ভারত গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। নতুন দিল্লিতে গতকাল আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর $93 বিলিয়ন পৌঁছেছিল।
1: India is proud to be one of Africa's largest trade and investment partners. Our bilateral trade stands at $93 billion last year. Similarly, India has emerged as one of the top investors in Africa with cumulative investments exceeding $80 billion. And these are spread across a varied set of sectors from telecom, energy, pharmaceuticals, infrastructure, agriculture and digital services.
0: 2018 সালে উগান্ডার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে যে 10টি নীতির কথা উল্লেখ করেছিলেন তার উপর ভিত্তি করেই ভারত আফ্রিকা সম্পর্ক পরিচালিত হচ্ছে বলে শ্রী জয়শঙ্কর জানান। এই নীতির মধ্যে রয়েছে চাহিদাভিত্তিক উন্নয়ন, অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগের জন্য খোলা বাজার, ডিজিটাল বিপ্লবের মাধ্যমে আফ্রিকার উন্নয়ন ইত্যাদি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হলেও 60টি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করেছে। অন্যদিকে সংসদে এক প্রশ্নের জবাবে সরকার আরও জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে 3,972 জন ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারের এই পদক্ষেপ পশ্চিম এশিয়ার বর্তমান সংকটজনক পরিস্থিতির মধ্যে ভারতের সামুদ্রিক ক্ষেত্রে তৎপরতার উল্লেখযোগ্য নিদর্শন। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও নতুন দিল্লি কূটনৈতিক উপায়ে দেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথটি সচল রাখতে সক্ষম হয়েছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহেই হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আশা করা হচ্ছে এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমতে পারে এবং যুদ্ধের অবসানের দিকে আরও এক ধাপ এগোনো যেতে পারে। তবে এই চুক্তিটি সম্ভবত ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের শর্তের ওপর নির্ভর করবে। ট্রাম্প প্রশাসন আগেই এমন কোন চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে যা হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করবে। যদিও ইরান প্রণালীর ওপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে অনর অবস্থান নিয়েছে এবং বলেছে, যুদ্ধ পরিস্থিতির আগের মতো এটি আর উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হবে না। শ্রীলঙ্কায় আটক ভারতীয় মৎস্যজীবী ও তাদের নৌকোগুলো দ্রুত ছেড়ে দেওয়ার বিষয়ে ভারত সেদেশের নেতৃত্বের কাছে সহযোগিতা চেয়েছে। সরকারি সফরে কলম্বো পৌঁছে বিদেশ সচিব বিক্রম মিশ্রী গতকাল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে, প্রধানমন্ত্রী হারেনি আমরসৌরিয়া, বিদেশমন্ত্রী বিজিতা হেরাত এবং বিদেশ সচিব আরনি রানারাজার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বীপরাষ্ট্রে আটক মৎস্যজীবীদের মুক্তির বিষয়ে শ্রীলঙ্কা সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কের ক্ষেত্রে মৎস্যজীবীদের বিষয়টি একটি স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়। এর আগে শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনী পাল্ক প্রণালীতে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা বাজেয়াপ্ত করা ছাড়া তাদের ওপর গুলি চালিয়েছে।

0: বলেও অভিযোগ উঠেছে। ক্যারিবিয়ান দেশ কিউবাতে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিউবায় গোয়েন্দাকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়েছে, যা ভবিষ্যতে মার্কিন সামরিক হস্তক্ষেপের পথ প্রশস্ত করতে পারে। উল্লেখ্য, সাধারণত কোনো সামরিক অভিযানের আগেই মার্কিন যুক্তরাষ্ট্র গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ভেনেজুয়েলা ইরানের ওপর হামলার পর গত মার্চ মাসে কিউবাকে সরাসরি হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিউবা দখল করার চেষ্টার অভিযোগ এনে দেশবাসীর কাছে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সফররত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আজ নিউ টাউনের কনভেনশন সেন্টারে নারী নেতৃত্বে উন্নত বাংলা শীর্ষক এক কনক্লেভের উদ্বোধন করবেন। কলকাতায় মহিলা জনশুনানিতেও অংশ নেবেন তিনি। রাজ্য পুলিশের মহানির্দেশক ও শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে নারী নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিধাননগরে গতকাল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসে ক্যাম্পাস কলিং কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। শ্রীমতী রাহাতকার বলেন, সমাজের পরিবর্তন শুধু আইন তৈরি হলেই আসে না, যুব সমাজ যখন সেই আইনের চেতনাকে নিজের আচরণের মাধ্যমে সমাজের কাছে পৌঁছে দেয় তখনই আসে প্রকৃত পরিবর্তন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচিরও গতকাল সূচনা করেন তিনি। আগামীকাল হাওড়ার শরৎ সদনে এক কর্মশালায় অংশ নেবার পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন শ্রীমতী রাহাতকার। এছাড়া নিউ টাউনে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সদর দপ্তরে মানব পাচার প্রতিরোধ বিষয়ক বিশেষ কর্মশালাতেও তিনি বক্তব্য রাখবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র এবং কোঙ্কণ ও গোয়াতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। অন্যদিকে হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবের কার্যকালের মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও শুরু হয়েছে ষোড়শ জনগণনার কাজ। গত 1 আগস্ট টাউন হলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের 2 প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র এবং কলিতা মাঝি। ছিলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল, জেলা পুলিশ সুপার পুষ্পা এবং প্রশাসনিক আধিকারিকরা। এবারে জনগণনা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। প্রথম পর্যায়ে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে স্বগণনার কাজ। এই পর্বে নাগরিকরা নিজের বা পরিবারের তথ্য নিজেরাই আপলোড করতে পারবেন। জেলা শাসক এই প্রক্রিয়াটিতে সার্বিক অংশগ্রহণের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন। অনুষ্ঠানে সরকারি কর্মী, আশাকর্মী, শিক্ষক শিক্ষিকা ও সমাজের নানা স্তরের মানুষজন অংশ নেন। স্কুলের শিক্ষক শিক্ষিকারা মনোরম শিক্ষামূলক শ্রুতি নাটক পরিবেশন করেন। মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র জনগণনার কাজ সম্পন্ন করার জন্য সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। শুধু নিজের তথ্যই নয়, আশেপাশের মানুষকে পোর্টালে তাদের তথ্য আপলোড করার জন্য সচেতন করতে হবে বলে জানান তিনি। দ্বিতীয় পর্যায়ে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে পোর্টালে আপডেট আপলোড করবেন। জেলার 23টি ব্লক এবং 6টি পুরসভা এলাকায় 8,870 জন গণনা কর্মী নিযুক্ত হয়েছেন। তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও সোমবার থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। এই উপলক্ষে জেলাজুড়ে সপ্তাহব্যাপী চলছে নানান সচেতনতামূলক কর্মসূচি। বর্ধমানে এই উপলক্ষে আয়োজিত একটি র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলাশাসক শ্বেতা আগরওয়াল, পুলিশ সুপার পুষ্পা সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এদিকে কালোবাজারি রুখতে এবং ন্যায্য মূল্যে সবজি সহ অন্যান্য জিনিসপত্র যাতে সাধারণ মানুষের পেতে কোনো অসুবিধা না হয়, সেই লক্ষ্যে বিভিন্ন বাজারে পরিদর্শন চালাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি বিধায়করাও বাজারে বাজারে সারপ্রাইজ ভিজিট চালাচ্ছেন। কালনার আরএমসি মার্কেট পরিদর্শনে গিয়ে আবর্জনা স্তূপ দেখে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। বিধায়কের হুঁশিয়ারির পরই শুরু হয় আবর্জনা পরিষ্কারের কাজ। তাঁর এই পদক্ষেপে খুশি স্থানীয়রা। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুবা কর্মসূচির অঙ্গ হিসেবে ভারত সরকারের যুব ক্রীড়া বিভাগের অধীন মাই

0: আদালতের পক্ষ থেকে বর্ধমানে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হলো। বর্ধমানের একটি বেসরকারি স্কুলের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নেশামুক্ত ভারত গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে পেন্টিং, স্লোগান লিখন, ডিবেট ইত্যাদি আটটি বিষয়ের উপর নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলাস্তরীয় এই প্রতিযোগিতায় প্রত্যেক অংশগ্রহণকারীকে শংসাপত্র দেওয়া হয়। প্রতিযোগিতায় স্থানাধিকারীরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উপস্থিত ছিলেন মাই ভারতের বর্ধমান জেলা যুব আধিকারিক সৈকত মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ তা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের প্রধান শশী শর্মা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান মডেল স্কুলের প্রধান শিক্ষক বিপিন বিহারী সিং, মাই ভারত বর্ধমানের অ্যাকাউন্টস অফিসার সুজন ঠাকুর। গত 31 জুলাই প্রখ্যাত হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের জন্মজয়ন্তী বর্ধমানের নেহরু বিদ্যামন্দির হাইস্কুলে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল। অনুষ্ঠানে মুন্সী প্রেমচাঁদের একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচনের পাশাপাশি সারাদিনব্যাপী নানান কর্মসূচি আয়োজিত হয়। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চলে সেমিনার, কুইজ প্রতিযোগিতা এবং মুন্সী প্রেমচাঁদের সাহিত্য অবদান নিয়ে আলোচনা। শস্যগোলা পূর্ব বর্ধমানে এখন ভরা চাষের মরশুম। বৃষ্টি শুরু হতেই অন্যতম প্রধান ফসল আমন ধান রোপণের কাজ চলেছে জোর কদমে। জেলায় প্রায় 4 লক্ষ হেক্টর জমিতে আমনের চাষ হয়ে থাকে। মূলত বর্ষার জলেই আমনের চাষ হয়। তবে এখনও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় অনেক জায়গায় সেচের সাহায্যে ধান রোপণ করতে হচ্ছে বলে জানাচ্ছেন কৃষকরা। বর্ধমানের রেনেসাঁ আবাসন থেকে সন্দেহভাজন জৈশ জঙ্গি গ্রেপ্তারের ঘটনা খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতিকে উস্কে দিল। এক্ষেত্রেও বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকছিল সন্দেহভাজন পাক জঙ্গি মোহাম্মদ হামিম। বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে তথ্য যাচাইয়ের কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রতি বছরের মতো এবারেও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রান্তিক ভিক্ষাজীবী মানুষের জন্য বিনামূল্যে বাসন মেলা আয়োজিত হল বর্ধমানের শাঁখারিপুকুর ম্যালেরিয়া অফিস সংলগ্ন কালী মন্দির প্রাঙ্গণে। মেলায় থাকা স্টিল, চীনামাটি এবং কাঁচের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় বাসনপত্র তাঁরা বিনামূল্যে নিয়ে যান। খাবারের আলাদা আলাদা পাত্র ব্যবহার এবং প্রান্তিক মানুষজনের রোগ প্রবণতা কমাতে এই মেলার আয়োজন বলে সংস্থার তরফে জানানো হয়েছে। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শাস্ত্রীয় সঙ্গীত, খেয়ালে পণ্ডিত এ কানন, রাগ মিয়া মোল্লার।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীত। খেয়ালে ছিলেন পণ্ডিত এ কানন, রাগ মিয়া মোল্লার। এখন বিজ্ঞাপন বিরতি।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: কাগজ কলম নয়,

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান আমার গ্রাম আমার দেশের কথা।
2: আমার গ্রাম আমার দেশ অনুষ্ঠানে সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ক্রান্তি ব্লকের অন্তর্গত দক্ষিণ মাটিয়ালি গ্রামের সফরের দ্বিতীয় পর্ব।
3: আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ মাটিয়ালি গ্রামের একটি নার্সারিতে। আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি এই নার্সারির কর্ণধার। আপনার নাম?
4: অনন্ত রায়।
3: আপনি এই নার্সারি কতদিন ধরে শুরু করেছেন?
4: 15 বছর।
3: কি কি গাছ রয়েছে এই নার্সারিতে?
4: প্রত্যেকটা গাছে পাওয়া যায়, ফুল ফল, নারকেল, আম, কাঁঠাল, সুপারি, কুল, জবা, বহু কিছু পাওয়া যায়।
3: আমরা দেখতে পাচ্ছি এখানে গাঁদা ফুলের বিভিন্ন চারা রয়েছে। কি কি ধরনের গাঁদা ফুল আপনারা এখানে এই নার্সারিতে রাখেন এবং এগুলো কিভাবে বিক্রি করেন?
4: এগুলো আড়ে ঘাড়ে বিক্রি করি, বাড়িতেও কেউ নিয়ে যায়, সেইভাবে বিক্রি হয়।
3: কি কি গাছের চারা রয়েছে
4: এখন? ফুল আছে, গেঁদা ফুল আছে, পিটুনিয়া আছে, ডেন্টাস আছে, ক্যারেনগুলো আছে, সবই আছে তো। ডালিয়া আছে, জবা আছে, এয়ারবল আছে, সবই আছে।
3: ফলের কি কি গাছ রয়েছে?
4: ফলের গাছ, ডালিম আছে, তার মৌসুমি আছে, লেবু আছে, কাঁঠাল আছে, আম আছে, সুপারি আছে, নারকেল আছে, সবই আছে।
3: আমের কি কি প্রজাতি রয়েছে আপনাদের?
4: আম এখন তো বহু ভ্যারাইটিস, এখন যেগুলো মিয়াজাতি আম ওগুলো তো আমরা এখন আনিনি, এখন আনবো।
3: আর মিয়াজাকি বাদ দিয়ে আর কি কি প্রজাতি রেখেছেন?
4: এগুলো আছে, ফজলি আছে, নেংরা আছে, হিমসাগর আছে, বহু জাতের আম আছে আর কি।
3: এই নার্সারিটি কত পরিমাণ জমির ওপর রয়েছে?
4: এখন 3 বিঘা জমি আছে।
3: এখন তো শীতের সিজন, জন্য আপনার যে ফুলের বিভিন্ন গাছ রয়েছে, অন্যান্য সময়ে আপনারা কি চাষ করেন বা কি আপনারা এখানে চারা তৈরি করেন?
4: অন্যান্য সময়

0: আমরা নিম গাছ, তারপরে সাপ গাছ, কাঠ গাছ, বহু রকমের গাছ তৈরি করি, আর বেশিরভাগটা আমরা সুপারি তৈরি করি।
1: কিভাবে আপনারা এগুলোকে বাজারজাত করেন?
0: এগুলো আমার পাইকারি হিসেবেও দিই, বাজারও যাই।
1: মূল্য কিরকম এই গাছগুলির? ধরুন এই যে এখানে প্রচুর গাঁদা ফুলের গাছ চারা দেখতে পাচ্ছি, কি হিসেবে এগুলো বিক্রি হয়?
0: এগুলো 10 টাকা থেকে 15 টাকা, 15 টাকার উপর বেশি যায় না। আর জো বাজার 40 টাকা।
1: বাজার কি এই লোকাল বাজার না বাইরে কোথাও পাঠান?
0: না, কোনো জায়গায় পাঠাই না, আমার লোকাল এসে।
1: আর এখানে শাল গাছেরও চারা দেখতে পাচ্ছি আপনাদের, সুপুরির চারাও দেখতে পাচ্ছি, সেগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত জানান।
0: সেগুন গাছ ওগুলো কাটিং টাটিং আমরা আনি, যা আনিয়ে 2-4টা বানাই, আর তো বানাই না।
1: এগুলোর মূল্য কেমন রয়েছে?
0: এগুলো অত চলে না তো, 10 টাকা 12 টাকা এরকম বিক্রি হয় পিস।
1: আর সুপুরি গাছ, নারকেল গাছ ইত্যাদির?
0: নারকেল গাছ বিভিন্ন দাম আছে। এখন নারকেল গাছ আমরা 60 টাকা বিক্রি করি, 70 টাকা বিক্রি করি, এমন একটা 100 টাকা বিক্রি করি, এইভাবে বিক্রি।
1: লেবু গাছ বললেন, কি কি প্রজাতির লেবু আপনারা এখানে চারা তৈরি করেন?
0: লেবু গাছ, এখানে লেবু গাছ তো বিভিন্ন গাছ আছে, এখন সেইভাবে আমরা কাজ।
1: কতজন কর্মী রয়েছেন আপনার এই নার্সারিতে?
0: এখানে 4-5 জন।
1: কতক্ষণ আপনারা কাজ করেন?
0: 8টা থেকে 4টা 5টা অবধি।
1: এই যে একটা প্রকৃতিতে আপনার নার্সারি এখানে অবদান রেখেছে, এই যে সবুজ বিভিন্ন গাছপালা, ফুল ফল ইত্যাদি, একটি পাইন গাছও দেখতে পাচ্ছি, তো এই নার্সারি আপনার এই এলাকায় কি শুধু আপনাদেরই রয়েছে?
0: দক্ষিণ মেডিলি এলাকায় আমার এই নার্সারি।
1: এই নার্সারি তৈরির পরিকল্পনা আপনার কিভাবে মাথায় এলো?
0: আমরা এগুলা তোমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ট্রেনিংটা প্রাপ্ত করিয়া তারপরে আমরা এগুলা করি।
1: আপনি তো এখানকার বহু পুরনো মানুষ, তো এখানকার এই নার্সারি এখানকার লোকাল মানুষদেরকে গাছ লাগাতে কীরকমভাবে উৎসাহ দান করছে?
0: ভালোই করে, যখন গাছ হয় তখন নিয়ে যায়, তো সবাই নিয়ে যায়, 2-4টা ঘুরি নিয়ে নিয়ে গাড়িবে, বাড়ির থেকেও লোক আসে নিয়ে যায়, সেই হিসেবে বিক্রি হয়, কম বেশ করি।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা পেয়ে গেছি দক্ষিণ মাটিয়ালির নার্সারির দুজন মহিলা কর্মীকে। আসুন জেনে নিই তাদের থেকে তারা কতদিন ধরে এই নার্সারিতে কাজ করছেন, কিভাবে কাজ করছেন এবং ঘর সংসার সামলে কিভাবে তারা এই নার্সারিতে কাজ করে চলেছেন। দিদি, আপনার নাম?
2: উমিলাবলা রায়।
1: কতদিন এই নার্সারিতে কাজ করছেন?
2: নার্সারি তো বহুদিন থেকে।
1: কিভাবে আপনারা এই চারাগুলো তৈরি করেন?
2: মাঠে গাড়ি, মাঠে আনিয়ে তারপরে প্যাকেট করি।
1: মানে এই চারাগুলো কি বীজ থেকে তৈরি হয় নাকি অন্য কোনো প্রসেস রয়েছে?
2: বীজ থেকে হয়, প্রথমে মাঠে ফেলায়, তারপরে উঠে আনিয়ে মাঠে গাড়ি, মাঠ থেকে আনিয়া তারপরে প্যাকেট করি।
1: এই পুরো পদ্ধতিটা করতে কতদিন সময় লাগে?
2: 3 মাস সময় হয়।
1: এখন দেখছি আপনারা এখানে গাঁদা ফুলের চারাগুলো তৈরি করছেন, তো এগুলো এই বীজ থেকে চারায় ফুল নিয়ে চারা হওয়া অবস্থা পর্যন্ত কতদিন সময় লাগছে?
2: 3 মাস।
1: এই 3 মাস আপনারা কিভাবে এদের যত্ন করেন?
2: বীজটা ফেলে সেদ দেই, সেদ দেওয়ার পরে যখন বড় হয়ে গেল তখন জল দেই, জল দেওয়ার পরে গাড়া শুরু মাঠে।
1: আপনার নাম দিদি?
2: আমার নাম ভারতী রায়।
1: আপনারা তো নিজের সংসারও সামলান, এখানে নার্সারিতেও কাজ করছেন, এইভাবে দুটো দিকে কিভাবে আপনারা ম্যানেজ করে আসছেন?
2: সকালে 5টায় উঠি, উঠিয়ে বাড়িতে ম্যানেজ করে দিয়ে তারপরে মাঠে আসি।
1: এখানে কতক্ষণ আপনাদের সময় দিতে হয় বা কতক্ষণ কাজ করেন?
2: এই যে 1টার দিকে বাড়িতে যাব, খাওয়া দাওয়া করবো, তখন আবার 2টার সময় আবার আসবো, আসলে 4টাতে শেষ ছুটি কাজ।
1: এখানে আর কি কি চারা আপনারা এরকম যত্ন করেন বা তৈরি করেন?
2: সব চারাই যত্ন করি, এই যে গাছের চারা, সুপারি, অন্য অন্য ফুল সব।
1: একটি সুপারি চারা তৈরি করতে কতদিন সময় লাগে?
2: সুপারি তো মেলা সময় লাগে, সুপারি যখন পটে দেই তখন 6 মাস খায় গাছাইতে, তখন সেলাই তো বলন দেই মাঠে।
1: লেবু গাছও রয়েছে, এই লেবু চারাগুলো তৈরি হতে কতদিন সময় লাগে?
2: লেবু চারা 3 মাস খায় কলম কাটতে।
1: কি কি প্রজাতির লেবু রয়েছে এখানে?
2: এসে আছে গোলটা আছে, আবার লম্বাটা আছে।
1: এখানে আপনারা কিসের ভিত্তিতে কাজ করেন, মানে কিসের ভিত্তিতে আপনাদের এখানে পারিশ্রমিক নিযুক্ত হয় বা পান?
2: তো দূর করতে হবে, কাজ না করলে অভাব দূর হবে না।
1: কেমন বেতন পান?
2: বেতন ভালো
1: দেয়। দৈনিক কতগুলো চারা আপনারা তৈরি করেন?
2: দৈনিক তো 100 পার হয় প্যাকেট করা।
1: সমস্ত প্যাকেট করতে মানে
2: সখানে যত নিগে তত প্যাকেট করতে হয়, 200 নিগেলে 200 প্যাকেট করতে হয়, 500 নিগেলে 500 প্যাকেট করতে হয়।
1: প্রতিদিন এই অর্ডারটা কি ভ্যারি করে, মানে বিভিন্ন রকম হয় নাকি আপনাদের নির্দিষ্ট কোনো নাম্বার আছে যে আমাকে প্রত্যেক দিন 100 প্যাকেট করতেই হবে বা?

0: 200 প্যাকেট করতেই হবে এরকম
1: যেদিন কাস্টমার উপর নির্ভর কাস্টমার যত সেল করবে তত প্যাকেট পকেট হবে
2: 120টা অর্ডার দিই
0: এই চারাগুলো কোথায় যাবে
2: এই চারা যাবে ক্রান্তি বড়গড়িয়া
0: সেখানে কি কোনো নার্সারিতে না কারো বাগানে
2: না না বাজারে বিক্রি করে বাজার
0: এখানে আপনারা অনেক দিন ধরে কাজ করছেন আর কতজন রয়েছে আপনাদের মতো
2: দুজনে পুরো
0: অসংখ্য ধন্যবাদ আপনাদের আমরা দক্ষিণ মাটিয়ালির এক কৃষক বন্ধুকে পেয়ে গিয়েছি আসুন তার থেকে জেনে নিই কিছু কথা আপনার নাম
3: আমার নাম দীপক রায়
0: আপনি কি এই দক্ষিণ মাটিয়ালির বাসিন্দা
3: হ্যাঁ হ্যাঁ
0: আপনি এখানে কি কাজ করেন
3: আমি কৃষিকাজই করি
0: আপনার কত বিঘা জমি রয়েছে
3: আমার জমি আছে 12 বিঘা মতো
0: এই 12 বিঘা জমিতে আপনি কি কি ফসল ফলান
3: ফসলের মধ্যে স্যার সবাই করি যেমন ধর ধান পাট ভুট্টা আলু করি
0: এখন তো এই শীত পড়তে যাচ্ছে বিভিন্ন শাকসবজির মরশুম আপনি কি শাকসবজিও চাষ করেন সেখানে
3: করি
0: কী কী শাকসবজি ফলান
3: শাক আছে বর্তমান আছে ওই যে পালং শাক আছে আধা বিঘা জমি আলু আছে আমাদের লোকাল যেটা ভুট্টা আছে পটল আছে
0: আপনি যে ধান চাষ করেন কি কি ধরনের ধান সেখানে ফলান
3: ধান আমি নুনিয়া লাগাই কিছু আর উন্নত মানের ধান লাগাইছে এবার এই যে আমন চাষের যমুনা ধান
0: এখানকার এই ধান চাষের জন্য বীজ বা ইত্যাদি বিভিন্ন পরামর্শ সেগুলো কোথা থেকে গ্রহণ করেন
3: মাল ব্লকের যে কৃষি এগ্রিকালচার অফিস আছে ওখান থেকেই কিছু আর কি উপদেশ পাই
0: এবছর কত বিঘা ধান করেছেন
3: 12 বিঘা
0: এই কালো নুনিয়া যেটা চাষ সেটা কি আপনি করছেন তো
3: এবার লাগাইনি গতবারে লাগাইছিলাম এবার সাদা নুনিয়াটা লাগাইছি
0: নুনিয়া ধানের এর তো একটা বাজারে বিশেষ চাহিদা রয়েছে তো এই বছর আপনার সেই যে ধানের যোগান বা ইত্যাদি ধানগুলো আপনারা বিক্রি করেন কোথায়
3: এখানে বাজারেই করি
0: এই লোকাল বাজারে
3: লোকাল বাজারে এখন তো আবার এখান থেকে ওই যে কিষাণ মান্ডির থেকে ধান নেয়
0: সেই মান্ডিতেই আপনারা
3: এই দেই কিছু ধান
0: আর ধান ছাড়াও আপনি বললেন যে ভুট্টা বা আরও বিভিন্ন শাকসবজি ইত্যাদি আপনি চাষ করেন আলু কি হয় এখানে
3: হয়
0: কেমন ফলন
3: ফলন তো 120 মন হয় প্রতি বিঘায় 120 মন 30 মন
0: কী ধরনের আলু এখানে উৎপন্ন হয়
3: এখানে পোকরাস জ্যোতি এটাই করি
0: আপনাদের এই এলাকায় মূলত বেশিরভাগ যারা কৃষিজীবী মানুষ রয়েছেন তারা কী কৃষিকাজ করেন মানে কী ফসল ফলান তারা
3: এখানে সবেই করে শাকসবজি থেকে ধরে ধান পাট আলু চা বাগান আছে কিছু একটা
0: এই আপনার কি চা বাগান রয়েছে
3: আমার আছে অল্প জমি 1-2 বিঘা মতো আর কি
0: এই যে ক্ষুদ্র চা বাগানগুলো এই চা বাগান থেকে আপনারা কীভাবে তার পাতা তোলান এবং কীভাবে তা বাজারজাত বা বাজারে পাঠান
3: আগে তো মানুষ দিয়ে মহিলাগুলোই তুলতো এখন তো সেটা হয় না এখন মেশিন দিয়ে চা পাতাটা কাটা হয় তোলা হয় আর কি তুলে এখানে পাশেই ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি দিয়ে আসে
0: আপনারা সরাসরি ফ্যাক্টরিতে পাঠান
3: হ্যাঁ
0: আর এই যে এখানের যে হাট স্থানীয় হাট রয়েছে বা বাজার রয়েছে সেখানে কি আপনাদের যে উৎপাদিত শাকসবজি সেগুলো আপনারা পাঠান না কি আপনারা অন্য কোনো জায়গায় বড় কোনো জায়গায় সেখানে রপ্তানি করেন
3: না না না আমরা এই বাড়ির পাশে যে হাট আছে এই যে মৌলানি হাট এখানেই আমরা বিক্রি করি বাড়ির উৎপাদিত ফসল যা হয় শাকসবজি সবাই এখানেই বিক্রি করি সকালবেলায় হাটটা বসে তাই 4 দিন বসে এখানে
0: ফলের কি বিশেষ কোনো চাষ হয় এখানে
3: হ্যাঁ আছে কিছু কিছু কৃষক আছে ফল চাষ করে যেমন ড্রাগন ফলটা লেবু বাগান আছে
0: ড্রাগন ফ্রুট এটা তো বিশেষ বাজারে চাহিদা রয়েছে আপনি কি এই ফলের চাষ করেছেন কখনো
3: না না করিনি
0: ভবিষ্যতে করবেন বলে আশা করছেন
3: চিন্তাধারা তো রাখছি দেখা যাক কতদূর কি হয়
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে
3: ধন্যবাদ
0: দক্ষিণ মাটিয়ালির পথে ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম একটি শিশু উদ্যান শিশু উদ্যানটি দেখে মনে হচ্ছে এখানকার যারা শিশুরা রয়েছে তারা এই উদ্যানে নিয়মিত যাতায়াত করে এখানে শিশুদের খেলার জন্য যেমন স্লিপের ব্যবস্থা রয়েছে বসার জায়গা রয়েছে একটি মডেল হাতিও দেখতে পাচ্ছি এবং প্রচুর ফাঁকা জায়গা রয়েছে যেটি শিশুদের খেলার পক্ষে আদর্শ এই শিশু উদ্যানের সামনেই রয়েছে কিছু জলাভূমি জলাশয় এই জলাশয়গুলো দেখে মনে হচ্ছে এখানে বিভিন্ন সময়ে পরিযায়ী পাখিরা এসে থাকে আর সামনে রয়েছে পুকুর সেই পুকুরেও মাছ চাষ করা হয় আমরা দেখতে পাচ্ছি জেলেরা এখানে

0: মাছ ধরছেন, আর এই জলাভূমিতে হাঁসেরা বিচরণ করে বেড়াচ্ছে। একটি অপূর্ব সুন্দর দৃশ্য আমাদের সামনে ফুটে উঠেছে। এই দক্ষিণ মাটিয়ালি গ্রামের সৌন্দর্য সত্যি অসাধারণ, কারণ দিগন্ত বিস্তৃত মাঠ, শিশু উদ্যান, সামনে জলাভূমি, পুকুর, এবং তার মধ্যে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা চূড়ো। এই এক যে অপূর্ব সিনারি আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা সত্যি আপনাদের হয়তো সম্পূর্ণ বলে বোঝানো যাবে না। হাঁসগুলো জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, বেশ কয়েকটি হাঁস, সেটিও যেন এক সুন্দর দৃশ্যের সৃষ্টি করেছে। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি স্থানীয় এক নাগরিককে, আসুন জেনে নিই তার কাছ থেকে এই অঞ্চল সম্পর্কে, এই পার্কটি সম্পর্কে। আপনার নাম?
1: শোভিন রায়।
0: এই পার্কটি যে আমরা দেখছি, এই পার্কটি কবে থেকে এখানে তৈরি করা হয়েছে?
1: 15-20 বছর তো হয়ে গেল।
0: এখানে শিশুরা নিয়মিত আসে?
1: আসে, বিকেল টাইমে আসে, কিন্তু মানে এগুলোর আসে না, মাঝে সাঝে আসে আর কি।
0: এই যে জলাভূমি দেখতে পাচ্ছি, এখানে কি বিভিন্ন পাখির আগমন হয়?
1: পাখি তো অনেক পাখি পড়ে আবার চলে যায়, পড়ে চলে যায়, হাঁস নাকি ওগুলো, বার্লি হাঁস বলে নাকি ওগুলো পড়ে।
0: এই জলাভূমিগুলিও তো বহু পুরনো মনে হচ্ছে। দূরে দেখতে পাচ্ছি বেশ বড় পুকুর রয়েছে, সেখানেও কি মাছ চাষ হয়?
1: হ্যাঁ, মাছ চাষ হয়, তো সম্পূর্ণ না মাছ চাষ হয়।
0: কত দিনকার পুরনো এই পুকুর বা জলাভূমিগুলো?
1: মেলা দিনকার, মোটামুটি 30-35 বছর হবে মনে হয় এরকম।
0: শিশুরা এখানে এসে কি আনন্দিত হয়?
1: ওগুলো তো হয়। হ্যাঁ,
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে। গ্রাম বাংলা বলতেই আমাদের মনের মধ্যে একটি সুর বেজে ওঠে, লোকসুর। এই লোকসুর আমরা গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় শুনতে পাই। এই দক্ষিণ মাটিয়ালি গ্রামে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি এমন একজন লোকসঙ্গীত শিল্পীকে, যিনি ভাওয়াইয়া গান করেন। নমস্কার দিদি।
2: নমস্কার।
0: আপনার নাম?
2: আমার নাম আরতি রায়।
0: আমাদের কি চটকা গান দুলাইন শোনাবেন?
2: ও তুই।

তারিখ দেখা শোনা মন্তরা পনিকা হয় নাই। ও তুই কারে বাজনে কান্দিস মনুরে, ভাবিয়া দেখে তোর কা হয় নাই। দিন দুই চারিক দেখা শোনা মন্তরিয়া পনিকা হয় নাই। দিন

0: দিদি, এই গান বাদ দিয়ে আপনি আর কি করেন?
1: এই বাড়ির কাজ,
0: এই সংসার সামলে তার সঙ্গে গান কিভাবে সামলান?
1: না, গানটা তো সবসময় আমি করি না, মানে রেগুলারলি যে করতে হয় তা তো না, হয়তো একটা প্রোগ্রাম আসলো তখন রাত্রে যেতে হয়, এবার কোনো দিন যদি কোনো সমস্যা হয় গান নিয়ে তখন

0: সপ্তাহে একদিন করে আমাদের মাস্টারের কাছে যাইতে লাগে।
1: কখন মনে হয়েছিল যে আপনি একজন এই ভাওয়াইয়া শিল্পী হবেন?
0: এটা তো যখন আমি ছোট ছিলাম তখন বাড়িতে গুনগুন করে গান করতাম ছোটবেলায়, তখন বাবা বলতো যে না তুই একটু গান বাজানোর মন আছে চল তোকে গানের মাস্টারের কাছে নিয়ে যাই। গেলাম, দেখলো মাস্টারমশাই আমার কণ্ঠে ওই যা শোনা গান আমি বলতাম, তারপর শুনল যে না ও পারবে, তারপর শুরু হলো আমার গান শেখা।
1: অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ক্রান্তি ব্লকের দক্ষিণ মাটিয়ালি গ্রামের আজকের সফর আমরা এখানেই শেষ করছি। আবার ফিরে আসব আগামী পর্বে। নমস্কার।

এতক্ষণ শুনলেন আমার গ্রাম আমার দেশের কথা। এখন বিজ্ঞাপন বিরতি।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন অতুল প্রসাদের গান। প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এবারের শিল্পী ছিলেন সুচিত্রা মিত্র। আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুনছেন অতুল প্রসাদের গান। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এবারের শিল্পী সন্তোষ সেনগুপ্ত।

এতক্ষণ শুনছিলেন অতুল প্রসাদের গান, এখন শুনবেন বিজ্ঞাপনদাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমাঙ্গ পর্ব 1344।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথাই কিছু গানে। শ্রোতা বন্ধুদের সঙ্গে স্টুডিওতে রয়েছে আমি কৌশিক এবং রয়েছেন
3: আমি দেবলীনা
2: দেবুলেনাদি এবং আমি রয়েছি আপনাদের সকলের সাথে। আজকের এখনকার লাইভ ফোন ইনের বিষয়টি একটু আপনাদের শুরুতেই জানিয়ে দিই। আজকের বিষয়ে একটু অন্য রকম। কীরকম? আমরা জানি আজকে হিরোশিমা দিবস। একটা সময় কতটা ভয়ানকভাবে যুদ্ধের পরিণামের ফল ভোগ করতে হয়েছে নিরীহ সাধারণ মানুষদের, শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, এমনকি সাধারণ পশু পাখিরাও এই ভয়ানক ফলাফলের হাত থেকে বাঁচতে পারেনি, রেহাই পায়নি। এখনও পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের যুদ্ধ চলছে। সময় যতই এগোক না কেন, যুদ্ধের পরিমণ্ডল খুব একটা সহজে সরতে চায় না। আর এই হিরোশিমা দিবস আমাদের মনে করায় যুদ্ধের ফলাফল কতটা ভয়ানক, কতটা নৃশংস হতে পারে। আজকের আমাদের বিষয় হলো যুদ্ধ বিরোধী কথা। আপনাদের যদি বলা হয় একটি চিঠি লিখতে, যে চিঠিতে থাকবে শান্তির বার্তা, আপনারা কি লিখবেন? আমাদের এই হচ্ছে বিষয়। আমাদের
4: এক কথায় আমরা বলতে পারি শান্তির বার্তার উড়োচিঠি।
2: শান্তির বার্তার উড়োচিঠি। আমাদের লাইভ ফোনের নাম্বারটি
4: 9434076705।
2: আমাদের লাইভ ফোনের নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং জানান

0: আপনাদের উড়োচিঠিতে শান্তির বার্তা হিসেবে কি থাকবে?
1: ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু আমাদের সাথে রয়েছেন।
0: একদম, আমরা দেখে নিই আমাদের সঙ্গে কে রয়েছেন। মনে হয় যোগাযোগ বিচ্ছিন্ন হলো, আমরা আবার তাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারবো। এই যে শ্রোতা বন্ধুর কল পেয়ে গেছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দাদা ভাই, আমি আবার চলে এলাম।
1: প্রবীর বাবু,
2: দিদি ভাই, দেখুন এই যে আপনি আজকে টপিকটা দিয়েছেন, সত্যি করে মনোরম টপিক একটা। উড়ো চিঠি একটা দিতে, তো আমি আগেই বলবো যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা শান্তির দেশে বাস করতে চাই,
1: এবং
2: শান্তিটা দেখুন দিদি ভাই, যদি শান্তি না হয় তাহলে আমরা শাক ভাত খেয়ে থাকবো, তাতে শান্তি হোক। আমরা যুদ্ধ নিয়ে কোনো ইয়ে করবো না। আজকে আমরা যে বেঁচে আছি, এই যে যুদ্ধ চলছে এখনো পর্যন্ত, সেই যুদ্ধে কিন্তু আবার পরমাণু বোমা আমার দেশেও পড়বে না, আর আমরা বেঁচে থাকবো কিনা এটাও কিন্তু আমরা আপনাকে সিওর দিতে পারবো না দিদি ভাই। কারণ যুদ্ধ চলছে, যে কোনো সময় কোন রাষ্ট্র কোন সঙ্গ এসে আমাদের মানে ভারতবর্ষ ভালো আছে চলো দিয়ে দেখি কি খায় কি করবে, তো সেই জায়গা থেকে কিন্তু আমরা ভালো নাই দিদি ভাই। আমরা সবাই কিন্তু অশান্তির দেশে এখন রয়েছি এবং বাস করছি। আজকে দেখুন হু হু করে জিনিসের দাম বাড়ছে এই যুদ্ধের জন্য। যুদ্ধটা আমরা সত্যি করেই মানে আমরা ভারতবাসী, আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা শাক ভাত খেয়েও যে শান্তিটা আসবে সেই শান্তির দিকে আমরা রয়েছি। হ্যাঁ, আমাদের কিন্তু অত পয়সাও দরকার নেই, অত ইমারতও আমাদের দরকার নেই। আমরা ছোট কুঁড়ে ঘরে থেকে শাক ভাত খেয়ে শাক পুরো খেয়ে মানুষ হয়েছি, এইটুকুই ভালো থাকবো। এই চিঠিটাই আমি রাষ্ট্রসংঘের কাছে দিতে চাই দিদি ভাই, আর আপনাদের মাধ্যমে বার্তাটা দিচ্ছি যে আমরা যেন ভালো থাকি, ভালোভাবে সব বন্ধু ভাই আমার এক মানে দশের লাঠি একের বোঝা হয়ে থাকতে পারি, এটাই আমি ভালো থাকবো এবং ভালো রাখবো, এটাই আমি চাই দিদি ভাই। হ্যাঁ, এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: একদম,
2: হ্যাঁ দিদি ভাই,
0: সত্যি এই যে একসাথে থাকলে পরেই তো যুদ্ধকে জয় করা যায়, তাই না দিদি? যত আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকবে ততই যেমন বাইরের শক্তিকে আমরা আটকাতে পারবো, আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিও কিন্তু আমরা শুধরে নিতে পারবো। সুতরাং প্রবীরবাবু খুব সুন্দর কথাটা বললেন। আমরা আমাদের লাইভ ফোনিন অনুষ্ঠানে রয়েছি কিছু কথায় কিছু গানেতে, এবং কথা হচ্ছে, গান হচ্ছে, লাইভ ফোনিন নাম্বার আমাদের 9434076705। অপেক্ষায় থাকলাম আপনার উড়ো চিঠির, ততক্ষণে আমরা একটু গান শুনি, তাই না দিদি?
1: হ্যাঁ, এবারে আমরা কিশোর কুমারের কণ্ঠে শুনবো, তাই তো?
0: সুরকার রাহুল দেব বর্মণ।
1: আচ্ছা
0: শ্রোতা বন্ধুরা সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: একটা অসাধারণ গান, এবং সত্যি আমাদের মনের যে পাখি, আমাদের শরীরের ভেতরে যে প্রাণরূপ পাখি, তা যদি একবার উড়ে চলে যায় তাকে আমরা আর ফিরে পাবো না। আমাদের জীবনটা এভাবেই গড়া। ঠিক তেমনি আমাদের পৃথিবী থেকে শান্তি বা আমাদের পৃথিবী থেকে যুদ্ধহীন পরিমণ্ডল যদি একবার সরে যায়, তাহলে যে বিশৃঙ্খলতা তৈরি হবে সেখানে কিন্তু আমরা সত্যি যে অশান্তিটা ভোগ করব, তার মধ্যে কোনো সুখ থাকবে না, আনন্দ থাকবে না, গানের সুর থাকবে না। তো আমাদের বিষয় কিন্তু আজকে তাই। আর সত্যি কথা বলতে আমাদের এই হিরোশিমা দিবস সম্পর্কে একটু আমাদের জানাটা খুব দরকার, কারণ আজকের দিনটার গুরুত্বটা যদি আমরা না বুঝি তাহলে যুদ্ধ বিরোধী কথা আমরা কেন বলবো সেটা কিন্তু আমরা জানতে পারবো না। তাই ইতিহাস জানা খুব প্রয়োজন, তাই তো?
1: সেই
0: আমাদের এই হিরোশিমা দিবসে সব থেকে বড় বিষয় যেটা হয়েছে, যে এই দিবসটা পালনের মধ্যে দিয়ে, উদযাপনের মধ্যে দিয়ে আমাদেরকে এই কথাটা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে দেখো, ইতিহাস সবসময় সুন্দর নয়, ইতিহাসেও যন্ত্রণা রয়েছে, কষ্ট রয়েছে, মৃত্যু রয়েছে, এবং সেখান থেকে যদি আমরা শিক্ষা না নিই, ইতিহাস চেতনা থেকে যদি শিক্ষা না পাই, তাহলে সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেরি হবে না। আলোচনার কথার মধ্যেই কল পেয়ে গেছি এক শ্রোতা বন্ধু।
1: শ্রোতা বন্ধু কে রয়েছেন
0: দেখে নি।
1: নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
2: শুভ সকাল।
1: শুভ সকাল, কে বলছেন?
2: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
1: অম্বিকা দেবী
0: বলুন।
2: হ্যাঁ,
1: আজ তো আমাদের বিষয় নিশ্চয়ই শুনেছেন আপনি, শান্তির বার্তার উড়োচিঠি। শান্তির বার্তার উড়োচিঠি, আজ হিরোশিমা দিবস, সেই উপলক্ষে।
2: সেই দেখুন, সত্যি তাই, খুব সুন্দর বিষয়। এই আগস্ট আজকে হিরোশিমা, দেখুন, হ্যাঁ, আমরা কখনোই যুদ্ধকে কামনা করি না, আমরা সবসময় শান্তি চাই। সেদিন যে হিরোশিমার অতর্কিতে যে বোমা বিস্ফোরণ, পারমাণবিক বোমা বিস্ফোরক হয়েছিল, তাতে কিন্তু অসংখ্য নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল, এবং শুধু তাই নয়, বুঝে ওঠার আগেই কিন্তু মানে এমন অতর্কিতে মানে হামলাটা হয়েছিল, বহু মানুষের জীবন মানে নিরীহ মানুষের জীবন চলে গিয়েছিল। তাই আমরা চাই না,
1: মুহূর্তের মধ্যে কিন্তু একটা প্রাণচঞ্চল শহর পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে,
2: এক নিমেষের মধ্যে শ্মশানে পরিণত হয়েছিল, আমরা সকলেই জানি। তো সেই সেই ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয়, এবং এখন যে আমাদের এই যে ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের ফলে কিন্তু আমাদের ভারতবর্ষেরও উপরেও কিন্তু অনেক প্রভাব, অনেক কিছুর উপর প্রভাব ফেলছে।
0: তা তো অবশ্যই, অর্থনৈতিক প্রভাব থেকে শুরু করে সবকিছুরই একটা প্রভাব তো পড়ছে।

0: চলছে। দেখুন আর জ্বালানি আমাদের কত দামে কিনতে হচ্ছে, এই যে একটা সংকট জ্বালানির যে অভাব, হ্যাঁ এটা কিন্তু আমরা অনুভব করছি। এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা প্রত্যেক মানে দরকারের সময় পাচ্ছি না, তাই আমরা কখনোই যুদ্ধ কামনা করি না, শান্তি থাক, শান্তি বজায় থাক, এটুকুনি আমরা চাই সবসময়।
1: একদম একদম সত্যি কথা, আপনার এই কথা আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তারা প্রত্যেকেই আপনার সাথে
2: সহমত,
1: আপনি আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ একদম,
2: আজকের এই অনুষ্ঠানে কৌশিক আমরা কিন্তু শুধু হিরোশিমার ইতিহাস কিন্তু আজ স্মরণ করছি না, বরং শান্তির ভবিষ্যৎ নিয়েও আমরা যে ভাবতে চাই বা আমাদের শ্রোতা বন্ধুরাও যে ভাবেন সেই কথাই কিন্তু আমাদের এই ফোনের মাধ্যমে আমরা জানতে পারছি।
1: একদম, এবং সত্যি কথা বলতে যুদ্ধ হয়তো কেউই চায় না, এবং যারা যুদ্ধ চায় তারা খুব একটা ভালোবাসা শব্দটার মানে হয়তো জানে না,
2: ঠিক ঠিক
1: তাই না? মানে কি সুন্দর একটা পৃথিবী হবে যেখানে সবাই মিলে আনন্দে হই হই করে বাঁচব, একসাথে গান গাইব, একসাথে গাছ লাগাবো, একসাথে অভাব অনটন দুঃখ কষ্ট যাই থাক ঠোঁটের কোণে হাসি থাকবে।
2: ঠিক,
1: কিন্তু দেখো পৃথিবীর যে প্রান্তে যে দেশেই যুদ্ধ হোক অন্য সমস্ত দেশে কিন্তু তার প্রভাব পড়ে, যেটা উনি বললেন যে শুধুমাত্র যে অর্থনৈতিক তা না, সব থেকে বড় প্রভাব যেটা সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল প্রভাব। কোথাও গিয়ে মনে হয় এই যে যে কথাটা প্রবীরবাবুও বলছিলেন যে আমরাও জানি না আমরা কতটা সেফ আছি, কখন কোথা থেকে কোন যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এই যে একটা ভয় আতঙ্ক মানুষকে বড় দুর্বল করে দেয়, একা করে দেয়। সুতরাং যুদ্ধ বিরোধী ভাবনা আসা খুব প্রয়োজন।
2: তো এখনো যে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আপনারা ফোন করেননি, চটপট করে ফোন করুন, কারণ সময় কিন্তু প্রায় শেষের দিকে। ফোন নম্বর 9434076705, এই নম্বরে ফোন করে আপনার অনুভূতি, আপনার বার্তা আমাদের সঙ্গে ভাগ করে নিন। হয়তো আপনার একটি কথাই অন্য কারো মনের আশা আর সম্প্রীতির আলো জ্বালিয়ে দিতে পারে, ঠিক তাই তো?
1: আর আপনাদের ফোন আস্তে আস্তে আপনাদের
2: ইতিমধ্যে রয়েছেন আমাদের সাথে কোন এক শ্রোতা বন্ধু,
1: আমরা দেখে নিই আমাদের সঙ্গে কে আছেন, শুনে নিচ্ছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যাঁ, আমি সুব্রত ভৌমিক বলছি, শিলিগুড়ি থেকে।
1: বলুন সুব্রত বাবু।
3: হ্যাঁ, আমি অনুষ্ঠানটা শুনছি, ভালো লাগছে। তো আমি একটা অনুরোধ ছিল, একটা কিশোর কুমার কিশোরদার গানের আর কি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম।
3: তো যদি হ্যাঁ যদি ওটা বাজান তো ভালো লাগবে।
1: আচ্ছা
2: আচ্ছা, আমরা চেষ্টা করছি, আপনি সাথে থাকুন।
3: আচ্ছা
1: হ্যাঁ
3: হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো চোখের জলের হয় না কোনো রং, বাংলা গানটা।
1: আচ্ছা বেশ, আমরা যদি আমাদের ঝুড়িতে আজকে পেয়ে যাচ্ছি আপনার জন্য অবশ্যই থাকবে, আর যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আপনি একটু না হয় হেমন্ত মুখোপাধ্যায় মনোনিবেশ করুন আমাদের সঙ্গে। কেমন,
3: কটা বন্ধ চলবে অনুষ্ঠানটা?
1: আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান চলবে 11:30 পর্যন্ত, সঙ্গে থাকুন, শুনতে থাকুন লাইভ ফোন ইন অনুষ্ঠান, কিছু কথায় কিছু গানে। আমরা তাহলে একটু যখন হেমন্ত মুখোপাধ্যায়ের কথা উঠলই তার গানে মনোনিবেশ করি। আজকের আমাদের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে আমরা অপেক্ষা করছি শান্তির বার্তার চিঠির, তাই তো? তেমনি একটু ঝড়ের কাছে মনের ঠিকানাটা রেখে আসি।
2: ঠিক,
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং সলিল চৌধুরীর সুরে এই অসাধারণ গানটি রইল আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য। শুনতে থাকুন, সঙ্গে থাকুন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের।

0: তাহলে ঝড়ের কাছে ঠিকানা পৌঁছতে পৌঁছতে আমাদের ঠিকানায় কিন্তু কল চলে এসেছে, দেখি কে আছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব রাঙামাটি নারায়ণগঞ্জ থেকে প্রফুল্ল কুমার সিং বলছি।
0: হ্যাঁ প্রফুল্ল বাবু বলুন।
1: এই তো কৃষি কাজে মনোনিবেশ করে এখন গাছতলা জিরিয়ে নিচ্ছি আর আকাশবাণীটাকে শুনতেছি।
0: সকালবেলা তো আপনাকে নিয়ে বেশ কথা হলো, আপনার ফোন তো পেলাম না।
1: না, আমি চেষ্টা করেছিলাম, আমি অনেক জনের কথা শুনলাম। হ্যাঁ,
0: কালকের
1: ভালো
0: আমাদের
1: লাগলো।
0: আকাশবাণী পরিবারের অনুষ্ঠানে যে আপনি দীনবন্ধু মঞ্চে এসেছিলেন, আপনি আমাদের সঙ্গে
1: হ্যাঁ
0: সময় কাটিয়েছেন, মানে বেশ
1: হ্যাঁ
0: সকলের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে পেরে আমাদের আরও বেশি আনন্দ হয়েছে। তো
1: হ্যাঁ
0: আমরা
1: হ্যাঁ
0: জানতাম আজকে আপনার ফোন কোনো না কোনো এক সময় আমরা পাব। তো
1: হ্যাঁ
0: এই যে যুদ্ধ বিরোধী একটা বিষয়, যে যুদ্ধ নয় আমরা শান্তি চাই, এই স্লোগানকে কেন্দ্র করে আপনি যদি একটা চিঠি লিখতে চান, তাহলে পরে আপনার চিঠিতে
2: এক
0: শান্তির
2: কথায়,
0: কোন
2: তাই না?
0: কথা থাকবে?
2: হ্যাঁ,
0: এক
2: এক
0: কথায়
2: কথায় এক কথায়
0: কি
2: কি
0: থাকবে
2: বলতে? হ্যাঁ,
0: শান্তির?
1: আমরা তো যুদ্ধ কোনোদিনই চাই না। অ্যাকচুয়ালি মানব জাতিরা যুদ্ধ চায় না, কিন্তু কিছু কিছু মানুষের এই প্রভাবিত হয়ে যুদ্ধটা লেগে যায়। তো আমি চাই যাতে আমরা কয়েকদিনের জন্য এসেছি, এই কয়েকদিনের যুদ্ধ করবো, সবাই সবাই মিলেমিশে থাকি। হ্যাঁ, প্রতিবেশী দেশগুলো থাকুক, সেই রকম করে আমরা কেন বিভেদ সৃষ্টি করবো ধর্ম নিয়ে, জাতি নিয়ে? এটাই আমার বার্তা। আমরা তো মানব জাতি, হ্যাঁ, সবারই বাঁচার অধিকার আছে, সময় মতো আমরা ঠিক আবার চলে যাব। তাই আমি চাই যে যুদ্ধ থামুক, যেখানে যুদ্ধ লাগুক সেখানে যুদ্ধ থামুক, আমি এটাই চাই।
0: একদম একদম, খুব সুন্দর করে বললেন আপনি। আপনার মতন সঙ্গে থাকুন, আমাদের আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আর আপনার
1: ঠিক আছে,
0: কাজের
1: ঠিক
0: ফাঁকে আপনার পাশে আমরা আছি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক
0: ধন্যবাদ।
1: আছে।
2: কৌশিক, দেখো, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। এই যে এই প্রার্থনা, এটি কিন্তু শুধু একটি দেশের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য, এমন এক পৃথিবীর জন্য যেখানে ভয় নয় বিশ্বাস থাকবে, আর যুদ্ধ নয় শান্তি থাকবে।
0: সবার উপরে মানুষ সত্য,
2: তাহার
0: উপরে নাই, প্রফুল্লবাবুর কথাতেও সেটাই প্রমাণিত হলো। তো সত্যি কথা, কোথাও গিয়ে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমাদের প্রত্যেকটা আবেগ প্রত্যেকটা অভিব্যক্তিতে জড়িয়ে আছে, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা শব্দের মধ্যেই কিন্তু ভালোবাসা, মৈত্রী, তাই না, বন্ধুত্বের কথা বলেই তো তিনি শুরু
2: মৈত্রীর
0: করেছিলেন,
2: বন্ধনে আবদ্ধ করেছেন সবাইকে,
0: একদম, যাতে যুদ্ধ না

0: হয় ভারতবর্ষে, তাই তিনি কিন্তু রাখি বন্ধনের সূচনা করেন
1: ভারতবর্ষে কেন? হ্যাঁ তা ঠিক, কিন্তু ভারতবর্ষ না মানে মানব জাতির, পৃথিবীর,
0: পৃথিবীর, গোটা পৃথিবীর। আবার একটা কল পেয়ে গেছি, দেখে গিয়ে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি তোমাদের নিবেদিতা দিদি বলছি।
1: নিবেদিতা দেবী বলুন।
2: বললাম সবাই তো যুদ্ধ সম্বন্ধে বলছে, তো আমি বিশেষ কিছু বলবো না, আমরা সবাই যুদ্ধ চাই না, শান্তি চাই। আমি একটা সংস্কৃত শ্লোক বলছি, সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কৌশিক দুঃখ ভাগ ভবেত। সকলেই সুখী হোক, সকলেই নিরাপদ থাকুক, সকলেরই দৃষ্টি যেন মঙ্গলময় হয়, আর কেউ যেন দুঃখ প্রাপ্ত না হয়।
0: বাহ, কি সুন্দর করে আপনি বললেন। এই এই শ্লোকটি আমাদের প্রত্যেকের মনের মননে বারবার প্রতিধ্বনিত হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে বলছেন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আরেকবার বলে দিন।
2: আমি শিলিগুড়ি থেকে বলছি বাবা।
0: বাহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর সত্যি আপনার উচ্চারণের মধ্যে দিয়ে যেন আমাদের সাহস, আমাদের মনোবল আরও বেড়ে ওঠে, আমরা যেন একটা সুন্দর পৃথিবী গড়তে পারি সবাই মিলে, এটাই আমাদের প্রার্থনা। অসংখ্য ধন্যবাদ। একদম দিদি, দিদি সঙ্গে থাকুন।
2: বললাম তো তোমাদের শ্রোতা বন্ধুর মতন আমার মতো বৃদ্ধ আর কেউ নাই বোধ হয়, না?
0: আপনি কিন্তু আমাদের ফোন করবেন, ঠিক আছে? আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। ধন্যবাদ। কি সুন্দর না, 82 বছর বয়সেও উনি এত সুন্দর করে শ্লোকের মধ্যে দিয়ে শান্তির বার্তা দিলেন। কি সুন্দর আমাদের পৃথিবীটা, কি সুন্দর মানব সভ্যতা, যদি এভাবেই আমরা এগোতে পারি সত্যি সব কিছুই সুন্দর, তাই না? আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে এবং আমাদের
1: শেষ একটা গান শুনে নি।
0: আমরা যেহেতু একটা সুন্দর দিনের কথা ভাবছি, তাহলে অঞ্জন দত্তের সুরেই চলে আসি।
1: চলো,
0: অঞ্জন দত্তের কথায় অঞ্জন দত্তের সুরে আজকের লাইভ ফোন অনুষ্ঠানের এই গানটি রইল আপনাদের সকলের জন্য।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য এই অনুষ্ঠানে। আজ শুনবেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পাঠদান। নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজকে শুনবেন উচ্চ মাধ্যমিক 2025-এ রাজ্যে পঞ্চম স্থানাধিকারী মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র বিদেশ ঘোষের বিশেষ সাক্ষাৎকার।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, এখন আমরা কথা বলে নেব বিদেশ ঘোষের সঙ্গে, যে মেদিনীপুর রামকৃষ্ণ মিশন থেকে সারা পশ্চিম বাংলায় পঞ্চম স্থান অধিকার করে। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। তুমি বলো বিদেশ, যে তুমি যে এই যে পঞ্চম স্থান অধিকার করেছো উচ্চ মাধ্যমিকে, তুমি কি এটা আশা করেছিলে?
3: হ্যাঁ, পরীক্ষা ভালোই হয়েছিল। পরীক্ষা দেওয়ার পরে 490-এর উপরে পাবো এরকম ভেবেছিলাম, 493 পেয়েছিলাম। মানে র্যাঙ্ক হবে একটা 10-এর মধ্যে আশা করেছিলাম, 5 হয়েছে, ভালো লাগছে।
2: 10-এর মধ্যে আশা করেছিলে, 5 হয়েছে। তো তোমার কতজন গৃহ শিক্ষক ছিল?
3: গৃহ শিক্ষক 2-1 জনই ছিল। লাস্টের দিকে প্র্যাকটিস করা ব্যাপারটা ছিল আর কি, সেলফ স্টাডি করে পুরোটা আমি করেছি। লাস্টের দিকে 2-1 জন এসেছিল প্র্যাকটিস গুলো করিয়ে দিতে।
2: পুরোটাই তুমি নিজে পড়াশোনা করেছো? ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত কিছু নিজে পড়াশোনা করেছো? বিশাল ব্যাপার, গৃহ শিক্ষক ছাড়া তুমি নিজে পড়াশোনা করে এই সাফল্য অর্জন করেছো, এ তো তোমার বিশাল পাওনা বা আমাদেরও বিশাল পাওনা। তো কতক্ষণ পড়াশোনা করতে তুমি?
3: 10-12 ঘন্টা মতো পড়াশোনা করতো।
2: 10-12 ঘন্টা মতো? তো সকালে মানে ভোরবেলায় পড়তে না রাত্রেবেলায়?
3: রাত্রেবেলা পড়তাম না, রাত্রে 12টার মধ্যে শুয়ে পড়তাম, সকালে উঠে 6টা থেকে বসতাম পড়তে, যতক্ষণ ভালো লাগতো পড়তাম।
2: আচ্ছা, 10-12 ঘন্টা ওই তুমি?
3: তাই কারণ জয়েন্টে তো পড়তে হতো না সাথে।
2: স্কুলের একটু বলো, স্কুলের ভূমিকা কতটা এই ক্ষেত্রে?
3: স্কুল যেতাম প্র্যাকটিক্যাল হলে, বেশিরভাগই স্কুল যেতাম, প্র্যাকটিক্যাল ক্লাস গুলো করতাম, ভালো লাগতো। কিছু অসুবিধা হলে স্যারদেরকে জিজ্ঞেস করতাম। স্কুল বেশি যায়নি কারণ স্কুলটা খুব বেশি যেতে হয়নি, প্র্যাকটিক্যালের সময় যেতাম, প্র্যাকটিক্যাল গুলো সমস্ত কিছু করানো হয়েছিল, প্র্যাকটিস করানো হয়েছিল।
2: আর স্কুলে কোন

0: কোন স্যারদেরকে তোমার মানে মনে হয়েছে যে ওনারা বেশি তোমাকে সাহায্য করেছে, এই সাফল্যের পিছনে তারা বেশি তোমাকে সাহায্য করেছে?
1: মোটামুটি সায়েন্সের সব টিচারই সাপোর্টে ছিলেন, যাকে যা জিজ্ঞাসা করতাম বলে দিতেন। জগদীশ মাহাতো বাবু আর বায়োলজির সুবিমল জানা বাবু, ফিজিক্স এর বিজয় হাজিরা বাবু, তপন দাস ফিজিক্স এর, মহারাজ সাহায্য করেছিলেন। মহারাজকে যা বলতাম মোটামুটি অসুবিধা হলে সেগুলো ওয়েভ করে দিতেন, কোনো সমস্যা হয়নি।
0: আচ্ছা, তো তোমার প্রাপ্ত নম্বর কত?
1: 493।
0: হ্যাঁ, তোমার কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি ভালো লাগে, কোন বিষয়টা?
1: ফিজিক্স
0: আচ্ছা, ফিজিক্সে কত পেয়েছো?
1: ফিজিক্স 99।
0: আর বাকি বিষয়গুলোর একটু নম্বরগুলো আমাদের বলে দাও।
1: ম্যাথামেটিক্স 100, কেমিস্ট্রিতে 100,
0: আচ্ছা, আর বাংলা?
1: বেঙ্গলিতে 94, ইংলিশে 97, বায়োলজিতে 97।
0: বেশ, তাহলে তোমার পছন্দের বিষয় ফিজিক্স, আর কোনটা পড়তে ভালো লাগতো না?
1: ভালো লাগতো না বাংলা পড়তে।
0: বাংলা পড়তে ভালো লাগতো না। আচ্ছা, তো পড়াশোনা ছাড়া তোমার কি কি করতে ভালো লাগে?
1: ছবি টবি আঁকতাম, এখন একটু কম হয়ে গেছে পড়ার চাপে। গল্প বই পড়ি আর সুইমিং ক্লাবের সাথে যুক্ত। গিটারটা শিখেছি, গিটারটাও বাজাই কখনো কখনো।
0: মানে গিটার বাজিয়ে গান হয় নাকি?
1: হ্যাঁ,
0: বাহ, এটা আমরা পরে আসছি, আগে শুনে নেব যে তুমি কি এই রামকৃষ্ণ মিশন মানে মেদিনীপুর রামকৃষ্ণ মিশনে ছোটবেলা থেকেই পড়ছো?
1: হ্যাঁ, ক্লাস 4 থেকে পড়ছি। ক্লাস 3 তে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হয়েছিলাম, তারপর থেকেই পড়ছি।
0: আচ্ছা, তার আগে কোথায় পড়তে?
1: তার আগে সরস্বতী শিশু মন্দিরে পড়তাম, সিপাহী বাজার।
0: ছোটবেলা থেকে সরস্বতী শিশু মন্দির সিপাহী বাজারে পড়তে, মেদিনীপুরে?
1: হ্যাঁ,
0: তোমার মেদিনীপুরেই বাড়ি? কোথায় বাড়ি তোমার?
1: পালবাড়ি গণপতিনগর।
0: তো ওখান থেকে তুমি প্রথমে ওখানে পড়তে সরস্বতী শিশু মন্দিরে, তারপরে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছো। তো ভবিষ্যতে তুমি কি হতে চাও?
1: ভবিষ্যতে টেকনোলজিক্যাল লাইনে যেতে চাই। ফিজিক্স যেহেতু ভালো লাগে, ফিজিক্স নিয়ে পড়তে চাই। এবারে ফিজিক্স এর অ্যাপ্লাইড যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোর কোনোটা একটা যেতে হবে। মানে অনেক স্পেশালাইজেশন আছে, যেটাই ভালো লাগবে, ভালো পাবো সেটাই যাব।
0: মানে তুমি জয়েন্ট দিয়েছো, তো তুমি তো ইঞ্জিনিয়ারিং পড়বে না কি পড়বে কি একটা? তো
1: হ্যাঁ, জয়েন্ট দিয়েছি, জয়েন্টের সাথে সাথে আরো 2-3টে পরীক্ষা দিয়েছি।
0: হ্যাঁ,
1: বিটেক বা বিএস করব। যদি বিটেক করি তাহলে ইলেকট্রনিক্স মতো পড়ার ইচ্ছে আছে, আর যদি
0: আচ্ছা
1: বিএস করি তাহলে ফিজিক্স পড়ার ইচ্ছে আছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভবিষ্যতে রিসার্চ করার ইচ্ছে আছে, ফিজিক্স ভালো লাগে যেহেতু, তো রিসার্চ কি বিষয়ের উপরে করতে ইচ্ছে আছে?
1: রিসার্চ অ্যাস্ট্রোফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স।
0: বেশ, তাহলে মানে এটা কি ছোটবেলা থেকেই ইচ্ছে, না কাউকে দেখে তোমার এটা মানে মনে হয়েছে তোমার যে আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়লে আমার ভালো লাগবে? মানে কাকে দেখে তোমার মনে হয়েছে যে আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে পারি, মানে ভালো লাগাটা কোথা থেকে শুরু হলো?
1: আমি যখন ছোটবেলা থেকে যখন পড়ি, ফিজিক্স পড়তাম তখন ভালো লাগতো, তো অ্যাস্ট্রোফিজিক্সটা ভালো লাগে। ফিজিক্সটা পুরোটাই ভালো লাগে, অ্যাস্ট্রোফিজিক্সটা বেশি ডেপথে যাওয়া যায়, অনেক কিছু আছে, তাই জন্য এটা চয়েস করলাম আর কি।
0: নিজে থেকে না কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছো?
1: হ্যাঁ, নিজে থেকে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়াশুনোর ক্ষেত্রে তোমাকে বাড়িতে মা বাবা কতটা, মা বাবার কতটা সাহায্য পেয়েছো?
1: ক্লাস 7-8 পর্যন্ত তো আমি মা বাবার কাছেই পড়তাম,
0: আচ্ছা
1: তারপরে আমি নিজে পড়েছি। এখন মোটামুটি সাপোর্ট সবকিছুই আছে, পড়াশোনার ক্ষেত্রে আমি নিজেই সবকিছু করেছি, মা বাবাকে বেশি কিছু বলিনি।
0: আর কি খেতে ভালো লাগে?
1: সবই খাই আর কি, এটা
0: ও সবই খাই। আচ্ছা আচ্ছা, তবু তো মানুষের কিছু একটা থাকে যে সেটা খেতে ভালো লাগে। এই যে তোমার সাফল্যের পিছনে কার কৃতিত্ব সবচেয়ে মনে হয়? তুমি তো নিজে আছোই, তুমি নিজে পড়াশোনা করেছো, তোমার কতজন গৃহশিক্ষক ছিল? দু একজন বললে, কি কি বিষয়ের
1: হ্যাঁ,
0: শিক্ষক? হ্যাঁ বলো একটু।
1: একটা কেমিস্ট্রি ছিল, একটা ম্যাথামেটিক্স ছিল, আর একটা বাংলার ছিল।
0: আচ্ছা, ফিজিক্সটা নিজে পড়েছো?
1: হ্যাঁ, ফিজিক্সটা টিউশন নিইনি।
0: আর ইংলিশও তাই? আচ্ছা, বেশ বেশ, তাহলে তো তোমার ফিজিক্সের প্রতি ভালোবাসা গভীর আর কি, যাকে বলে। কোনো টিউশন ছাড়াই তুমি এত নম্বর পেয়েছো, আর তো সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় কার কৃতিত্ব বেশি? তুমি তো নিজে আছো, তুমি বাদ দিয়ে।
1: হ্যাঁ, আমার মা বাবার প্রথমে নাম বলা উচিত, তাদের কৃতিত্ব বেশি আমার পরে।
0: আচ্ছা, আর স্কুল, বন্ধু বান্ধব?
1: স্কুলে তো বললাম স্যাররা সমস্ত সাহায্য করেছে।
0: বেশ, যখন রেজাল্ট বেরোলো, তুমি বললে 10-এর মধ্যে থাকবো একটা আশা করেছিলাম, তো তুমি যখন পঞ্চম হলে, সেই সময় তোমার অনুভূতিটা কি, এবং সবচেয়ে
1: আমি
0: বেশি কে
1: রেজাল্টটা
0: খুশি
1: দেখিনি,
0: হয়েছিল? আচ্ছা হ্যাঁ বলো বলো।
1: মানে আমি যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে তখন থাকিনি, মা বাবাই ছিল। তো
0: আচ্ছা
1: তারপরে মা এসে আমাকে বললো যে পঞ্চম হয়েছে।

0: তখন খুব ভালো লেগেছিল যে পঞ্চম হয়েছি। প্রথমে মা শুনেছিল, মায়ের
1: হ্যাঁ
0: অনুভূতিটাই সবচেয়ে ভালো, মানে মা শোনার পর আমাকে বলেছে।
1: আচ্ছা আচ্ছা, বেশ তো, বেশ খুশি, মানে সবার খুশির মেজাজ, আত্মীয় পরিজন সবাই খুশির মেজাজ, তাই তো?
0: হ্যাঁ
1: আচ্ছা, উচ্চ মাধ্যমিকে সারা বাংলায় পঞ্চম হয়েছে বিদেশ ঘোষ, মেদিনীপুর রামকৃষ্ণ মিশন থেকে। আমরা তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আবারও আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। এতক্ষণ শুনলাম তার পড়াশুনো সংক্রান্ত কথা, এবং তার কাছ থেকে এবার আমরা জেনে নেব তার পছন্দের জিনিস কি কি আছে এবং অপছন্দের জিনিস কি কি আছে। তুমি বললে যে গল্পের বই পড়তে তুমি খুব ভালোবাসো, তো কি ধরনের গল্পের বই পড়ো?
0: শরৎচন্দ্র, বিভূতিভূষণ, সত্যজিৎ, এগুলো আমার বাড়িতে আছে, এগুলো পড়ি বেশিরভাগই।
1: আচ্ছা, সত্যজিতের কি গল্প পড়তে ভালো লাগে?
0: সত্যজিতের প্রফেসর শঙ্কু পুরো সমস্ত গল্পগুলো পড়া হয়েছে। আর সত্যজিতের আর একটা বই আছে, সেটা পড়া হয়নি পুরোটা। বিভূতিভূষণের কিছু বই পড়া হয়েছে, যেমন বিভূতিভূষণ রচনা সমগ্র খণ্ড 4, শরৎচন্দ্র রচনা সমগ্র, শরৎ রচনা বলি, এগুলো সব আছে, এগুলো সব পড়েছি।
1: মানে বাড়িতে যে বইগুলো আছে সেগুলোই পড়েছো আর কি। তো তোমার কিছু পছন্দের বই নেই? শরৎচন্দ্রের কি গল্প, কোন গল্পটা বেশি ভালো লাগে, কোন গল্পটা বেশি মন কাড়ে?
0: শরৎচন্দ্র এখন বিভূতিভূষণটা কিছুদিন পড়েছিলাম, তো
1: হ্যাঁ
0: বিভূতিভূষণ পথের পাঁচালীটা পড়েছি পুরোটা, অপুর সংসারটা পড়েছি, শরৎচন্দ্রটা অনেকদিন আগে পড়েছি।
1: আচ্ছা,
0: আর সত্যজিৎ রায়ের শঙ্কুটাও পড়েছি, ওটাও ভালো লেগেছে।
1: বেশ, তাহলে তুমি এবার বলো যে আঁকতে তুমি ভালোবাসো বলছিলে, ছোটবেলা থেকে আঁকতে, এখন একটু কমে গেছে, তো কি ধরনের আঁকা তোমার আঁকতে ভালো লাগে? হিউম্যান বিং,
0: তখন আমি সব
1: সিনারি?
0: স্টিল লাইফ জাতীয় আঁকতাম, সিনারি আঁকতাম, হ্যাঁ ওরকম স্টিল লাইফ সিনারি এগুলোই আঁকতাম বেশি।
1: আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে তুমি কি কোনো জায়গায় পার্টিসিপেট করেছো, যে যে জায়গা থেকে তুমি পুরস্কার পেয়েছো বা কিছু, এরকম কিছু কি আছে?
0: করেছিলাম করেছিলাম হ্যাঁ করেছিলাম, অনেকদিন আগেই করেছিলাম, তখন মনে আছে আমার, কিছু কিছু ক্ষেত্রে আমি করেছিলাম, 2-3টে প্রাইজ পেয়েছিলাম।
1: আচ্ছা, সেটা কি মেদিনীপুরের ভেতরেই নাকি বাইরে?
0: হ্যাঁ মেদিনীপুরের ভেতরে।
1: আচ্ছা, বেশ বেশ। আর কি কি করতে ভালো লাগে, কি কি পছন্দ এবং কি কি অপছন্দ, সেটা তুমি একটু আমাদের বলো।
0: হ্যাঁ ওইগুলোই পছন্দ, পড়াশোনার ফাঁকে আর বেশি কিছু করাই হয়নি এখন।
1: আচ্ছা, এখন না, ছোটবেলা থেকেও তো একটা ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে।
0: ছোটবেলায় সাঁতারে ভর্তি করা হয়েছিল, তো
1: হ্যাঁ,
0: আমি এখনো সাঁতারটা বজায় আছে, সাঁতার করি, সুইমিং ক্লাবের সাথে যুক্ত।
1: মেদিনীপুর
0: না
1: সুইমিং
0: সেরকম
1: ক্লাবের
0: সুযোগ
1: সঙ্গে
0: হয়নি।
1: যুক্ত নাকি?
0: হ্যাঁ মেদিনীপুর সুইমিং ক্লাবের সাথেই যুক্ত। গিটার আর আঁকাটা কিছুটা কমে গেছে, সেটা হয়তো আর হবে না, আর পড়তে হবে কলেজে।
1: তুমি যে বলছো সুইমিং, সুইমিং এ কি তুমি কোনো জায়গায় পার্টিসিপেট করেছো, যেখান থেকে তুমি বাইরে গিয়েছো বা পুরস্কার পেয়েছো, এরকম কিছু আছে?
0: না মানে সেরকম সুযোগ হয়নি, চান্স পেয়েছিলাম, কিন্তু অনেকটা সময় প্র্যাকটিস করতে হবে, তো মানে যদি
1: পড়াশোনার ক্ষেত্রে
0: চান্স পাওয়ার পরে ওরা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম প্র্যাকটিস করতে হবে, অতটা সময় হবে না আর পরিশ্রমও প্রচুর, সেটা পড়াটা ডিস্টার্ব হয়ে বলে আর করা হয়নি।
1: আচ্ছা, তো মানে কিসে চান্স পেয়েছিলে তুমি?
0: ওদের প্রতি বছর একটা কম্পিটিশন হয় 15ই আগস্টে, সেখান থেকে চান্স করা হয়েছিল যে কিছু ছেলেকে সিলেক্ট করা হবে, তারপরে ট্রেনিংটা এরকম অনেকক্ষণ দেখে আর আমি করতে যাইনি আর কি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়াশোনার ক্ষতির জন্য তুমি করনি আর কি, কিন্তু ভালো লাগে, ওটাও ভালো লাগে তোমার। আর কি কি অপছন্দ না?
0: এটা কি করে বলবো,
1: হাই বাবা, সেটা কি করে বলবো, হয় না যে দূর, কেউ পছন্দ করে না, কেউ কানের কাছে বক বক করুক, কেউ পছন্দ করে না যে ভীষণ ভিড়ভাট্টা, কেউ পছন্দ করে না একা একা থাকতে, আবার কেউ পছন্দ করে না জোরে জোরে গান বাজছে, অনেকের তো অনেক কিছু অপছন্দ আছে, কেউ আবার টক খেতে পছন্দ করে না, কেউ মিষ্টি খেতে পছন্দ করে না, সেই ধরনের কিছু নেই তোমার? খেতে ভালোবাস?
0: পরিস্থিতি যেমন হয় সেই অনুসারে কিছু অপছন্দ পছন্দ জড়িয়ে থাকে, মানে যখন পড়ি তখন নয়েজ কিছু হলে বা ডিস্টার্ব হলে ভালো লাগে না,
1: এই যে তুমি
0: যখন
1: বল,
0: কিছু দেখি।
1: হ্যাঁ বলো, সেটা বলো তুমি, সে বললে বাংলা পড়তে ভালো লাগে না, এদিকে বিভূতিভূষণ পড়ছো, শরৎচন্দ্র পড়ছো, সবকিছু পড়ছো, তো বাংলা সাবজেক্টটা পড়তে ভালো লাগে না, মানে পরীক্ষার জন্য পড়তে ভালো লাগে না, তাই তো?
0: হ্যাঁ
1: বাংলা
0: মানে
1: পড়তে
0: অনেকবার
1: ভালো
0: একই
1: লাগে।
0: জিনিস পড়তে ভালো লাগে না।
1: হ্যাঁ সেটাই। আচ্ছা আচ্ছা, তো তুমি এখন কি করছো? রেজাল্ট তো বেরিয়ে গেছে, আর পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স ও দিয়ে দিয়েছো, সমস্ত কিছু হয়ে গেছে, তো তোমার এখন বর্তমানে তুমি কি করছো বাড়িতে?
0: আমি বেশিরভাগ সময় তো বসে আছি,
1: আর এখন পড়াশুনো কাজকর্ম কিছু নেই, রিল্যাক্স
0: না
1: মোড নাকি? বেশ, এখন
0: হ্যাঁ
1: তাহলে গিটার বাজিয়ে গানটা একটু শুরু করে দাও, কারণ কলেজে গেলেই তো আবার ফেসে

0: ওয়েলকামে গান গাইতে হবে, তখন কি হবে, তাই না? বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা চলে যাব বিদেশের মায়ের কাছে, আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে ওনাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নমস্কার,
1: নমস্কার।
0: আপনার নাম?
1: পম্পা ঘোষ।
0: পম্পা ঘোষ। আচ্ছা, তো আপনি কি করেন?
1: আমি হাউসওয়াইফ।
0: আচ্ছা, তো বিদেশ ছোটবেলা থেকে কিরকম ছিল?
1: খুব শান্ত প্রকৃতির যে ছিল তা নয়, দুষ্ট প্রকৃতির ছিল, কিন্তু বড় হতে হতে মানে যখন পড়াশোনা করে আমার একটা ওর প্রতি ইচ্ছা ছিল যে ওকে ভালো পড়াশোনা করানো একটা টার্গেট ছিল। প্রথমটা পুরো ক্লাস 7 পর্যন্ত আমরাই পুরো কেমেছিলাম,
0: আচ্ছা,
1: কোনো টিউশন থাকেনি, মানে ওকে ওই ওর জায়গায় পৌঁছে দেওয়াটা মেন জিনিস হচ্ছে, ওকে স্কুলে ভালো রেজাল্ট করাটা আমাদের দায়িত্ব ছিল। ওটা করার পর নিজের থেকেই সবকিছু বুঝতে শিখলাম যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে। মানে প্রথম দিকে বাচ্চা হয়েছে তো ওটা বুঝতে পারবে না, তখন ওকে বুঝিয়ে বলা বা ওকে সেইভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া, সেসব তবে কথা শুনতো, মন দিয়ে মনোযোগ দিয়ে ছোট থেকেই পড়াশোনা করতো।
0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ,
1: সায়েন্সের প্রতি ওর একটা মানে খুব ইয়ে ছিল, মানে পড়ার নেশা ছিল। অঙ্কের প্রতি ছোট থেকে খুব অঙ্ক করতে ভালোবাসতো, ঘন্টার পর ঘন্টা অঙ্ক বই দিলে নিজেই মন দিয়ে পাতার পর পাতা শেষ করে অঙ্ক করে দিত, কোনো জিনিস না পারলে দাগ দিয়ে রাখতো দিয়ে আবার করতো।
0: আচ্ছা আচ্ছা, মানে পড়াশোনার প্রতি অল্প ছোট থেকেই আগ্রহ ছিল। আর কি কি পছন্দ অপছন্দ তো কিছু বলতে পারছে না, আপনি বলুন একটু, কি খেতে ভালোবাসে?
1: সে তো পছন্দ আছে, ফ্রাইড রাইস, চিকেন, ধরুন এগুলো তো ওদের পছন্দ, এমনি তেলে ভাজা জিনিস, তারপর আপনার ম্যাগি ট্যাগি এগুলো যেগুলো পছন্দ এগুলো তো পছন্দই আছে। সব সময় কি সবজি টবজি ফল মূল এগুলো যখন আমাদের ইচ্ছা যে এগুলো খেলে ভালো, কিন্তু এগুলো কি ওরা খেতে চায়? ওরা তো ভালো ভালো ফাস্টফুড খাওয়াতে খেতে চায়। আমাদের সেটা খেতে ওকে অনেকটা আমি মানে কমেতে ইয়ে করি যে যাতে আমি ফাস্টফুডটা খাই দেবে,
0: আচ্ছা,
1: চিন্তা
0: তো
1: ভাবনাটাই করে খেতে দিই।
0: আর রেজাল্ট যখন হলো, এই যে পঞ্চম স্থান যখন অধিকার করলো, কেমন অনুভূতি হলো?
1: ও মাধ্যমিকে দশম হয়েছিল, তো
0: আচ্ছা,
1: মাধ্যমিকে দশম হওয়াটা ও কোনোভাবেই ও মেনে নিতে পারে না। আমি ওকে বললাম দেখ বাবু তুই তো আর্টসের স্টুডেন্ট, আর্টসের সাবজেক্টে কম পেয়েছিস, হিস্ট্রিতে 92 পেয়েছিল, তো
0: আচ্ছা,
1: 92 পেয়েছিস বলেই তোর রেজাল্টটা খারাপ হয়েছে, নয়তো তো ফিজিক্স 100 100, বায়োলজিতে 100, তিনটে 100 পেয়েছিল, তিনটে সাবজেক্টে দিয়ে দশম হয়েছিল। ওকে আমি বুঝালাম যে দেখ তুই উচ্চ মানে কি ভালো রেজাল্ট করবি, তুই অত চিন্তা করার দরকার নেই,
0: ও
1: উচ্চ মানে
0: মাধ্যমিকেও ও দশম স্থান অধিকার করেছিল।
1: মাধ্যমিকেও দশম স্থান অধিকার,
0: আচ্ছা,
1: সেইটা ওকে বারবার বোঝাতে হবে, তো ভাবার দরকার নেই আমি দশম হতাম না, এটা বারবার বলতো আমি দশম হবো না, আমি ঠিক 5-এর মধ্যে থাকবো,
0: হুম
1: আমি
0: হুম
1: দাঁড়া না, উচ্চ মাধ্যমিকে যেহেতু সায়েন্স নিয়ে পড়বি, সায়েন্সের উপরে তোর বেশি দেব, সায়েন্স নিয়ে পড়লে ঠিক 5-এর মধ্যে হবে।
0: হুম হুম হুম হুম
1: পরীক্ষা দিয়ে এসেছে যখন বাবা সায়েন্স সবই 100 পাবো, প্রত্যেকটা সাবজেক্ট এরকম পরীক্ষা দিয়ে আসবো, সায়েন্স সবগুলো 100 পাবো, কিন্তু এই বাংলা ইংরেজি আছে না
0: হুম হুম
1: ওটার ক্ষেত্রে বলতো বাংলা ইংরেজি কত পাবো, বাংলা ইংরেজি আমি 97-98 করে পাবো এটা বলতো,
0: হুম
1: কিন্তু আমি ওকে বলতাম যে বাংলাটাই অতটা পাবি না, কারণ বাংলাটা তো 70-80 পাবি, কম পড়েছে তারপর বাংলাটা,
0: হুম হুম
1: বাংলাটা ওর সাবজেক্ট থেকে বেরিয়ে যে ওই 5টা সাবজেক্ট হয়েছে।
0: হুম হুম
1: ওই হচ্ছে জানতাম ও 10-এর মধ্যে র্যাঙ্ক করবে এটা একদম শিওর ছিলাম,
0: হুম হুম হুম হুম হুম
1: মানে পরীক্ষা দিয়ে আসার পর,
0: হুম হুম
1: তারপর যখন বললো যে আমার সায়েন্সের 3টে সাবজেক্ট আমি 100 পাবো, তখন আমরা নিজেরাই ভাবলাম যে 5-6-এর মধ্যেই হবি আর এসে ইয়ে করা যাবে।
0: মানে
1: প্রথম যখন মানে অ্যানাউন্সমেন্ট এলো ফার্স্ট হইতে 97 497,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তখন আমার চিন্তা ভাবনা আমি বুঝতেই পারলাম যে ও হচ্ছে 5-এর মধ্যেই হবে, ও
0: আচ্ছা,
1: যেমন ভাবে পরীক্ষা দিয়েছে আমাদের বলেছিল বা ও যেমন ভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে দিয়েছে।
0: মানে আপনি একদম সিওর ছিলেন, ও
1: আমি
0: অতটা
1: সিওর
0: সিওর
1: ছিলাম,
0: ছিলেন?
1: আমি ওর বাবা, ওর
0: আচ্ছা
1: বাবাও সিওর ছিল, ওর
0: আচ্ছা,
1: বাবা আমি দুজনেই ছিলাম, কিন্তু ওর এই যে বাংলা ইংরেজিটা কম পড়েছে না,
0: হ্যাঁ হ্যাঁ,
1: বাংলাটা ক্ষেত্রে বাংলাটা কম পড়লেও কি ইংরেজিটা যদি তোর বাংলাটা ফোর্থ সাবজেক্ট হয়ে যায় তাহলে কোনো অসুবিধা হবে না, তুই তাহলে একদম 5-এর মধ্যেই হবে। আর আমি আমরা হয়েছিলাম কিন্তু 500-তে যদি ফার্স্ট যে র্যাঙ্ক করবে, তুই
0: হুম
1: যদি 500 পাই
0: হুম
1: তাহলে হয়তো র্যাঙ্কটা 5-এর থেকে পিছিয়ে যেতে পারে, যখন দেখলাম যে 497 র্যাঙ্ক হয়েছে
0: হুম
1: প্রথম, তখন আমি ওকেই বললাম যে দেখ তুই 5-এর মধ্যেই তোর নাম ডাকবে, ওকে বলছি ও তো টেনশনে মানে মানে আমাদের কাছে সরে যাচ্ছে, মানে টেনশন হচ্ছিল কি হয়
0: হুম হুম
1: রেজাল্ট আসবে একটা টেনশন, কি নামটা কখন বলবে কখন বলবে,
0: হুম হুম হুম
1: সেটাও আমরা সিওর ছিলাম যে ও সায়েন্সে যেহেতু সব পরীক্ষা ভালো দিয়েছিলেন আমরা সিওর ছিলাম একদম।
0: আচ্ছা আচ্ছা।

0: তো বলছিলেন দুষ্টু ছিল, তো কিরকম দুষ্টুমি করতো?
1: দুষ্টুমি বলতে যে কোনো খেলনা কিনে দিলে সেটা খুলে দেখতে হবে ওকে, যে
0: হুম
1: ভিতরে কি মেশিনটা আছে এবং সেই মেশিনটা কিভাবে লাগানো আছে। এই ধরুন গাড়ি একটা কিনে দেওয়া হবে, টিয়া একটা
0: হ্যাঁ
1: সঙ্গে সঙ্গে সেটা খুলতে হবে, ভাঙতে হবে, ভেঙে
0: ও
1: ভিতরে কি আছে সেটা দেখতে হবে।
0: ওটা তো মানে যাদের একটু, হ্যাঁ, যাদের ওই
1: এমনি আর
0: ফিজিক্স
1: এমনি
0: এর
1: কোনো
0: প্রতি ন্যাক, তারা একটু ওইসব করে, মানে কারণ
1: হ্যাঁ
0: হচ্ছে
1: হ্যাঁ
0: না হলে ওদের হয় না, ওটাই খেলার বিষয় যে খেলনার পেটের ভেতরে কি আছে সেই নাড়িভুড়ি না বের করলে হয় না আর
1: কিভাবে
0: কি।
1: গাড়িটা চলছে, হ্যাঁ কেন
0: হ্যাঁ
1: চলছে সেগুলো দেখ। এমনি দুষ্টুমি বলতে খাওয়া দাওয়া একটু মানে অনীহা খেতে চাই ধরুন, এইগুলো আর কি, তেমন কিছু দুষ্টুমি করতে হবে, ছুটে চলে যাওয়া বাইরে এইসব আর কি,
0: আর
1: তেমন
0: ছোটবেলা
1: কিছু
0: থেকে ও
1: দুষ্টুমি করতে।
0: পড়াশোনায় বরাবরই ভালো নাকি?
1: হ্যাঁ ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি মানে পড়তে বসতে বললেই পড়তে বসে যেত, মানে
0: আচ্ছা,
1: পড়তে বসবো না এটা না
0: আর খেলাধুলো?
1: পড়তে বসে যেত। হ্যাঁ খেলাধুলো তো প্রত্যেক দিন বিকেলবেলা আমাকে মাঠে নিয়ে যেতেই হতো খেলাতে, যখন সুইমিং হতে নিয়ে মোটামুটি মাঠে ওকে নিয়ে যেতে যেতে খেলাতে। বিকেলবেলা ঝড় বৃষ্টি হলেও যদি বলি আজকে যেতে পারবো না মাঠে, না একটু যাবো, স্কুল থেকে এলেই টিফিনটা খাই, খেয়ে খেলো, খেলতে চলো, রেডি হয়ে গেল। মানে
0: আচ্ছা,
1: সেই ছোট্ট থেকে অঙ্কুর বয়স থেকে 3 বছর বয়স থেকে আমাকে ওকে মাঠে ওকে খেলতে নিয়ে যেত প্রত্যেক দিন বিকেলে।
0: আচ্ছা, তাহলে ওর কাকে ভালো লাগে, খেলাধুলোর কাউকে ভালো লাগে আপনি জানেন?
1: হ্যাঁ খেলাধুলো খুবই করতো, কিন্তু 11-এ ওঠার পর থেকে, ক্লাস 11-এ ওঠার পর থেকে সত্যি কথা বলতে কি মানে এত চাপ বেড়ে গেলো পড়া, তার চেয়ে বড় কথা ও কোনো টিউশন পড়বে না, ওর হচ্ছে এইটাই নেশা, আমি টিউশন পড়বো নিজে পড়বো, বই কেনার নেশাটা প্রচুর, মানে সায়েন্সের যে কোনো বই অনলাইন অর্ডার দিয়ে কিনতো, সেটা সেই বইটা সম্বন্ধে মানে বইটা করে খুঁটিয়ে পড়া দেখা মানে
0: হুম,
1: ওইভাবেই ও সব শিখছে
0: আচ্ছা
1: বেশিরভাগ।
0: আচ্ছা
1: টিউশন মাস্টার আমি অনেক দিদার চেষ্টা করেছি, অনেক ও ওইগুলোকে গুরুত্ব দিতেন।
0: আচ্ছা আচ্ছা, যা করেছে নিজেই
1: লাস্টে ওই
0: করেছে।
1: যে বললাম লাস্টে, হ্যাঁ লাস্টের দিকে যে টিউশনে বললো না বাংলা দেয় না, ওগুলো
0: হুম
1: আমি ওকে রিকোয়েস্ট করে উচ্চমাধ্যমিকে রেজাল্ট যাতে ভালো হয়, মানে একটু পরে উচ্চমাধ্যমিকের সিলেবাস গুলা ব্যাপারটা বুঝতে
0: হুম
1: পারছেন, জয়েন্ট এ পড়া সব তো ইংলিশ মাধ্যমে পড়া,
0: হুম হুম
1: বাংলা মাধ্যমে স্কুলে পড়তে আর আমি শুনেছি বাংলা মাধ্যম,
0: হুম হুম
1: তবে ওদের স্কুলে খুব চাপ ছিল একটা, রামকৃষ্ণ মিশন মানে প্রচুরই চাপ,
0: হুম হুম হুম
1: পরীক্ষা হতো প্রত্যেকবারে সেমিস্টারে পরীক্ষা, 3 মাস খেলা খেলে পরীক্ষা নেওয়া হতো, ওই চাপটা ওদের ক্ষেত্রে কিন্তু খুব কাজে লেগেছে উচ্চমাধ্যমিক।
0: হুম হুম হুম
1: ওই 3 মাস অন্য স্কুলে যেটা না হতো ওদের মিশনে কিন্তু 3 মাস ছাড়া পরীক্ষা হতো,
0: তিন
1: ঠিক
0: মাস
1: আছে ওটা ওদের খুব কাজের, 3 মাস ছাড়া ওই যে টেস্ট হতো একটা করে 30 নম্বরের
0: হুম হুম
1: 50 নম্বরের ওগুলো
0: ও
1: পরীক্ষা,
0: ওটাই
1: সেমিস্টার
0: ওর
1: যেটা বলে আর কি।
0: হ্যাঁ ওইটা ওইটা ওদেরকে তৈরি করে দিয়েছে।
1: হ্যাঁ হ্যাঁ ওটা ওদের খুব কাজে লেগেছে, মানে ওরা যে জয়েন্টের জন্য প্রিপারেশন নিল ওদের ক্ষেত্রে যে মাঝে মাঝে সিলেবাসের পরীক্ষাগুলো ওদেরকে দিতে হচ্ছে চাপে ওরা পড়তো, সেটা
0: আচ্ছা
1: ওটা ওদের মানে খুব কাজে লেগেছে। আর স্যাররা ওকে ছোট থেকেই খুব ভালোবাসতো, স্কুলের স্যাররা মহারাজ
0: হুম
1: সবাই ভালোবাসে,
0: আচ্ছা আচ্ছা,
1: এদিকে কোনো
0: তো
1: আর কি আছে বলুন। হ্যাঁ
0: তো বলছি যে এই যে সাফল্য ও পেয়েছে, তো তার মানে আপনি বলছেন যে আপনারা 7-8 পর্যন্ত পড়িয়েছে, তারপর নিজে পড়ছে, তো এই সময় আপনারা কিরকম সাহায্য করেছেন, এর পেছনে কৃতিত্বটা কার আপনার মনে হয়?
1: মানে কোন সময়টা বলছেন, ছোটবেলায় নাই এখন
0: এই সময় এই যে এই সাফল্যটা বলছেন,
1: এই
0: মাধ্যমিকে ও
1: সাফল্য পেছনে সব?
0: দশম
1: হ্যাঁ
0: স্থান
1: ওইটা ওর
0: পেয়েছিল।
1: খুব খারাপ লেগেছে, ওর হচ্ছে এই সময় সাফল্য বলতে ও নিজের চেষ্টায় পড়ছে, ও যখন যে বইটা বলেছে সেগুলো আমরা সঙ্গে সঙ্গে অনলাইন অর্ডার দিয়ে কিনেছে, সেগুলোর দিক দিয়ে আমরা এবং ও পড়াশোনা করেছে, ওকে বিশেষ অন্য কোনো কিচ্ছু মানে চাপও দেওয়া হয়নি কিচ্ছু না, ও নিজের মতো করেই পড়েছে, আমরা বিশেষ কিছু ওকে চাপ দিইনি।
0: ও নিজের মতোই করেছে, তাহলে পুরো কৃতিত্বটাই
1: নিজের
0: প্রায় ওর নিজেরই। আচ্ছা, মাধ্যমিকের সময় ওর কতজন ছিল শিক্ষক, গৃহ শিক্ষক?
1: মাধ্যমিকেও প্রিয় শিক্ষক ও না নেয়ারই মতন, কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্টের মাধ্যমিকে আমি প্রত্যেকটা সাবজেক্টে বাড়িতে একটা করে টিচার রেখেছিলাম,
0: আচ্ছা
1: মানে
0: আচ্ছা,
1: বাড়ি গিয়ে এসে পড়ি দিয়ে যেত সপ্তাহে একদিন করে, সেটা হচ্ছে আমার রেখে মার্চ মাসের জন্য পরীক্ষা হয়েছে তো আমি সেপ্টেম্বর থেকে একদম রেখেছিলাম, তার আগে ও সিলেবাসটা পুরোপুরি নিজেই পড়েছে।
0: আচ্ছা আচ্ছা,
1: আর এবার মকের টিচার একটা, ম্যাথের টিচার একটা সব দিন থাকতো,
0: হুম হুম হুম
1: মাধ্যমিক পর্যন্ত ম্যাথের টিচার একটু সব দিন থাকতো। তারপরে যে ওদের বেলা 8-এ ক্লাস, 8-এ করোনা হলো না,
0: হুম হুম
1: করোনাটা হলো তখন তো ক্লাস 8-9 সব বন্ধ, টিউশন তো সব বন্ধ, সব সময় তো বাড়িতেই থাকা, সেই সময়টা ও মোটামুটি নিজেই বই টই কিনে প্রিপারেশনটা নিয়েছে।

0: বাড়ি আমাদের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের শিক্ষকতা করি।
1: আচ্ছা, কোন স্কুলটা একটু যদি নামটা বলেন, কিসের মাস্টারমশাই
0: এগরা
1: আপনি?
0: স্কুল, এগরা স্কুল ইংরেজির মাস্টারমশাই।
1: আচ্ছা, ইংরেজির মাস্টারমশাই। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞেস করি, এই যে বিদেশের যে সাফল্য, এই সাফল্যে আপনি কতটা খুশি হয়েছেন, কতটা আশা করেছিলেন?
0: আশা যেমন করেছিল ছেলে সেরকমই হয়েছে রেজাল্ট, সে নিয়ে কোনো দ্বিধা নেই। হ্যাঁ, আমরাও ওরকমই আশা করেছিলাম, যেমন পরীক্ষা দিয়েছে আর কি।
1: কতটা খুশি, নাকি আরো বেশি আশা করছিলেন?
0: না না না, আর বেশি আশা করিনি, ও যেটা করেছে ওর সামর্থ্য অনুসারে সেটাই যথেষ্ট।
1: ওটাতেই খুশি।
0: হ্যাঁ,
1: আপনি বলুন যে ওর পড়াশোনার ক্ষেত্রে ওর কৃতিত্ব তো আছে, আর আপনি কতটা মানে সাহায্য করতে পেরেছেন আর কি?
0: আমি বিশেষ সাহায্য করতে পারিনি, কারণ আমার দূরে স্কুল, তো কখনো কখনো সেখানে থেকেও যেতে হয়, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কেটে যায় রাস্তায় আর স্কুলে মিলিয়ে। এদের মা ছেলে এরাই এদের যেমন যা করেছে, টিউশন ফিউশন বলুন, যেটুকু যা বাড়িতে পড়াশোনা সবকিছু ওদের দ্বারাই হয়েছে,
1: আচ্ছা, তো
0: সেখানে আমার খুব বেশি ভূমিকা নেই।
1: আচ্ছা, তো সেক্ষেত্রে ছোট থেকে ও কেমন ছিল আপনার কাছে?
0: না, ছোট থেকে ও তো পড়াশোনায় চিরকালই মনোযোগী, খুব
1: আচ্ছা,
0: একবারে ছোট থেকেই মনোযোগী। আর টিউশন পড়ার ক্ষেত্রে ওর একটু ইয়ে আছে,
1: মানে অনীহা।
0: টিউশন পড়তে। হ্যাঁ,
1: আপনি বাবা হিসেবে একজন উচ্চ মাধ্যমিকে সফল হওয়ার জন্য ও তো যা যা করেছে আপনি জানেন, একজন শিক্ষক
0: হ্যাঁ,
1: হিসেবে এবং বাবা হিসেবে পরবর্তী প্রজন্মের জন্য কিছু বার্তা দিন, যে তাদের সাফল্য অর্জনের ক্ষেত্রে কি কি ঠিক করলে অনেক সহজ হয়ে যাবে এবং তারা সাফল্যের শিরোপায় পৌঁছে যাবে।
0: নিয়ম মাফিক পড়াশোনা,
1: আচ্ছা,
0: সমস্ত ধরনের বই পড়া, নির্দিষ্ট বই পড়ে যে ভালো সাকসেস পাবে সেই আশা করা যাবে না। হ্যাঁ, যে দুটো বই কিনে দুটো বই পড়তে হবে সেই বই থেকেই সব পড়ে যাবে এমনটা করলে ভালো কিছুর আশা নেই, শিক্ষক হিসাবেই বলুন আর ছেলের পড়াশোনার ক্ষেত্রে বলুন, এটাই ব্যাপার।
1: আচ্ছা,
0: নির্দিষ্ট নিয়ম মাফিক যে দুজন মাস্টারমশাই পড়ালো, 50টা প্রশ্ন উত্তর করে দিল, সেভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ভালো রেজাল্টের দিকে যাওয়া যাবে না।
1: আর বাবা মার ক্ষেত্রে কি বলবেন? এটা তো ছেলের ক্ষেত্রে বা মানে
0: হ্যাঁ,
1: স্টুডেন্টের ক্ষেত্রে আর কি, বাবা মার ক্ষেত্রে কি কি করা দরকার?
0: বাবা মায়ের শুনুন, ছেলের মতামত নিয়েই চলতে হবে, ছেলে যেটা ছেলের প্রিফারেন্স সেই দিকে বাবা মাকে হাঁটতে হবে,
1: আচ্ছা, ও যে
0: জোর করে তার কিছু করানো যাবে না। হ্যাঁ,
1: হ্যাঁ আচ্ছা, ও যে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাইছে, রিসার্চ করতে চাইছে, তো এইটা কার অনুপ্রেরণায় হয়েছে, কাকে দেখে?
0: এই বিষয়টা ব্যাপারটা হয়েছে কি, ওই মানে একটা সময় আসলো ওই করোনার সময়, ও অনেক বিভিন্ন ধরনের বইপত্র বা নেট থেকে দেখতে পেল যে এই এই বিষয়গুলোতে এখনো রিসার্চের জায়গা রয়েছে। তারপর বিভিন্ন সংবাদপত্র থেকে দেখেছে যে এই বিষয়গুলো নিয়ে পড়লে ভালো হয়। এবারে আমিও সায়েন্সের টিচার নয়, আমার মিসেসও সায়েন্সের নয়, সেই কারণে বেশিরভাগ সিদ্ধান্তই ছেলেই নিয়েছে এটা।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ও নিজের ইচ্ছেতেই হয়েছে।
0: হ্যাঁ,
1: বেশ, অনেক ধন্যবাদ আপনাদের, আবারও একবার
0: ধন্যবাদ।
1: অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, আরো অনেক অনেক দূর এগিয়ে যাক এই কামনা করি। এই সাফল্যে আমরা সকলে খুব খুশি, এবং উচ্চ মাধ্যমিকে সারা বাংলায় পঞ্চম স্থান অধিকার করেছে বিদেশ ঘোষ, এবং তাকে এবং তার বাবা মাকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। সমগ্র অনুষ্ঠানটায় সঞ্চালনায় ছিলাম আমি, সৌমিতা আর্য। নমস্কার।
0: ধন্যবাদ।
2: উচ্চ মাধ্যমিক 2025-এ রাজ্যে পঞ্চম স্থানাধিকারী মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র বিদেশ ঘোষের সাক্ষাৎকার আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার।
3: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে কথায় সুরে।

শুরু করছি আজকের কথায় সুরে। প্রথমে জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুকে শুভেচ্ছা আর ভালোবাসা। আজ 6ই আগস্ট, একটি দিন যা আমাদের শুধু ইতিহাসের একটি ঘটনার কথা মনে করিয়ে দেয় না, বরং মনে করিয়ে দেয় মানবতার মূল্য, জীবনের মূল্য এবং শান্তির অপরিসীম প্রয়োজনীয়তার কথা। 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরের আকাশে নেমে এসেছিল এক ভয়াবহ অগ্নিবৃষ্টি। মুহূর্তের মধ্যে একটি প্রাণচঞ্চল শহর পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। অসংখ্য মানুষের স্বপ্ন, হাসি, পরিবার সব কিছু যেন এক নিমেষে থমকে গিয়েছিল। সময় এগিয়ে গেছে, পৃথিবী বদলেছে, কিন্তু হিরোশিমার সেই দিনের আর্তনাদ আজও ইতিহাসের পাতায় মানুষের স্মৃতিতে এবং শান্তির প্রত্যাশায় প্রতিধ্বনিত হয়। তাই এই দিনটি শুধু শোকের নয়, আত্মসমালোচনারও দিন। আমরা যেন নিজেদের প্রশ্ন করি, পৃথিবীকে আরও সুন্দর, আরও নিরাপদ করে তুলতে আমরা কি করতে পারি। এই ভাবনা থেকেই আজ আমরা শুরু করছি কথায় সুরে অনুষ্ঠান। প্রথমেই আপনাদের শোনাব মাদার ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

সুরের কোনো দেশ নেই, কোনো ধর্ম নেই, কোনো সীমান্ত নেই। তাই একটি গান যেমন এক মুহূর্তে হাজারো মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে, তেমনি শান্তির বার্তাও ছড়িয়ে দিতে পারে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। হিরোশিমা দিবসে আমরা যখন শান্তির কথা বলছি, তখন মনে হয় পৃথিবীতে যদি ঘৃণার বদলে আরও বেশি গান বেজে উঠত, যদি অস্ত্রের গর্জনের বদলে সুরের মূর্ছনা শোনা যেত, তাহলে হয়তো পৃথিবী আরও সুন্দর, আরও মানবিক হয়ে উঠত। তাই আজকের প্রতিটি গান শুধু বিনোদনের জন্য নয়, প্রতিটি গান যেন একটি শান্তির বার্তা, প্রতিটি সুর যেন বলে মানুষে মানুষে ভেদাভেদ নয়, ভালোবাসাই হোক আমাদের পরিচয়। আসুন সেই অনুভূতিকে হৃদয়ে ধারণ করে শুনি পরবর্তী গান। আশা ভোসলের কণ্ঠে ওগো বধূ সুন্দরী ছবি থেকে এই গানটি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য।

যুদ্ধ মানুষের জীবন থেকে কেড়ে নেয় হাসি, স্বপ্ন, আপনজন, আর শান্তি মানুষকে শেখায় একসঙ্গে পথ চলতে। হিরোশিমা দিবসে দাঁড়িয়ে তাই আমাদের একটাই প্রার্থনা, যুদ্ধ নয়, শান্তি চাই। এবার যে গানটি আমাদের শ্রোতাবন্ধুদের জন্য শোনাব, সেটি সরাসরি যুদ্ধ নিয়ে লেখা নয়, কিন্তু এর কথায় লুকিয়ে রয়েছে একসঙ্গে চলার বিশ্বাসের এবং সুন্দর আগামী গড়ার এক স্বপ্ন। শুধু দুই মানুষের পথ চলার গান নয়, এটি এমন একটি পৃথিবীর স্বপ্ন যেখানে মানুষ মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যায়, বিভেদ নয়, ভালোবাসা জয়ী হয়। যদি পৃথিবীর প্রতিটি পথ এমনই মিলনের পথে এগিয়ে যেত, যদি প্রতিটি মানুষ একে অপরের হাত ধরে চলতে শিখত, তাহলে হয়তো যুদ্ধের আর কোনো প্রয়োজনই থাকত না। হিরোশিমার বেদনাবিধুর স্মৃতি আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়, ধ্বংস নয় সৃষ্টি, বিদ্বেষ নয় সম্প্রীতি, যুদ্ধ নয় শান্তি হোক মানব সভ্যতার পথ। পরের গানটি সপ্তপদী ছবি থেকে, হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।